আকাশবাণী শিলচর শুরু হলো আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্জে এবং FM 102.3 মেগাহার্জে। আজ শনিবার 9 জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 15 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 30 মে 2026 খ্রিস্টাব্দ।

0: আকাশবাণী শিলচর। এখন দিল্লি কেন্দ্র থেকে হিন্দিতে প্রচারিত সংবাদ শুনবেন।
1: আকাশবাণী সমাচার কে সাথ মাই জয়া ভারতী। गृहमंत्री अमित शाह ने कहा है कि नई सुरक्षा चुनौती

0: ওই সমস্ত বস্তু কোনো মতেই পর্যাপ্ত পরিমাণে উৎপন্ন ও ব্যবহারযোগ্য হইতে পারে না। শ্রমসাধ্য কৃষি ব্যতি রেখে শস্য জন্মে না, ভূগর্ভ হইতে ধাতু খনন ও তদ্বারা গৃহ সামগ্রী নির্মাণ বিনা শ্রম সম্পন্ন হয় না। পরিশ্রম না করিলে শন, উড়না ও কার্পাস হইতে বস্ত্র হয় না। এই সমস্ত ব্যাপার দ্বারা অর্থলাভ হয়। অর্থ জীবিকা নির্বাহের একমাত্র উপায়। অতএব যে ব্যক্তি ইচ্ছানুরূপ অশন, বসন ও প্রয়োজনোপযোগী অন্যান্য দ্রব্যলাভের আকাঙ্ক্ষা করে, তাহার আলস্য ত্যাগ ও পরিশ্রম অবলম্বন করা উচিত। তদ্ব্যতি রেখে অর্থাগমের উপায়ন্তর নাই। কিন্তু যেখানকার লোকেরা পরিশ্রম করে, তত্রত্য লোকের অবস্থা অনেক অংশে উত্তম। পশুপালন, কৃষি, বাণিজ্য ইত্যাদি নানা উপায় দ্বারা তাহারা যেরূপ সুখ স্বচ্ছন্দে কালযাপন করে, তাহা অসভ্য জাতির স্বপ্নের অগোচর। ফলত যে জাতি যেমন পরিশ্রম করে, তাহাদের অবস্থা তদনুসারে উত্তম হয়। পৃথিবীর মধ্যে জার্মান, সুইস, ফরাসি, ওলন্দাজ ও ইংরেজ এই কয়েক জাতি সর্বাপেক্ষা অধিক পরিশ্রমী। এই নিমিত্ত ইহাদিগের অবস্থাও সকল জাতির অপেক্ষা উৎকৃষ্ট। সংসারে যাবতীয় উত্তম বস্তু শ্রমলভ্য, সুতরাং শ্রম ব্যতিরেকে সকল বস্তু লাভ করিবার উপায়ন্তর নাই। পরিশ্রম না করিলে স্বাস্থ্য রক্ষা ও সুখলাভ হয় না, কিন্তু সাতিশয় পরিশ্রম করাও অবিধেয়, যেহেতু তদ্বারা শরীর অত্যন্ত দুর্বল হইয়া যায় ও রোগ জন্মে। যদি কেহ আপনি আপনার প্রশংসা করে, কিংবা আপনার কথা অধিক করিয়া বলে, অথবা কোনরূপে ইহা ব্যক্ত করে যে সে আপনি আপনাকে বড় জ্ঞান করে, তাহা হইলে সে নিঃসন্দেহে উপহাসাস্পদ হয়। আমাদের আপনাকে সামান্য জ্ঞান করা উচিত, এবং লোকেও যেন বুঝিতে পারে যে আমরা আপনাকে সামান্য জ্ঞান করি। আর অন্য যখন আমাদের প্রশংসা করে, তৎকালে বিনীত হওয়া কর্তব্য। ইহা অতি যথার্থ কথা যে বিনয় মদগুণের শোভা সম্পাদন করে, কিন্তু যথার্থ সদ্গুণ আত্মশ্লাঘা সহবত হইলে সকলের ঘৃণিত হয়। আর আমাদিগের যে সকল বিদ্যা, গুণ অথবা পদ নাই, যদি আমরা উহা আছে বলিয়া লোকের নিকট ভান করি, তাহা হইলে আমাদিগকে আরও উপহাসাস্পদ হইতে হয়, যেহেতু আমাদের ওই সকল জ্ঞান অমূলক বলিয়া লোকে অনায়াসে বুঝিতে পারে। লোক নির্গুণ ব্যক্তিকে যত অবজ্ঞা ও ঘৃণা করে, নির্গুণ হইয়া গুণ আছে বলিয়া ভানকারী ব্যক্তিকে তাহা অপেক্ষা অধিক অবজ্ঞা ও অধিক ঘৃণা করে। অনেকের এরূপ রোগ আছে যে আপনার সিদ্ধান্তকে অখণ্ডনীয় ও অন্যের সিদ্ধান্তকে তুচ্ছ জ্ঞান করে। এই মহৎ রোগের প্রতিকারে সযত্ন হওয়া অতি কর্তব্য। আমরা অপসিদ্ধান্ত রোধ করিলেও তাহাদের সিদ্ধান্ত বস্তুত অভ্রান্ত হইতে পারে, আর আমাদিগের সিদ্ধান্ত আমরা অভ্রান্ত বোধ করিলেও বাস্তবিক ভ্রমাত্মক হইবার আটক কি? সকলেরই বিশেষ বিশেষ মত আছে, এবং সকলেই আপন আপন মত অভ্রান্ত বোধ করিতে পারে। অতএব সকলেরই মত ভ্রান্তিমূলক, কেবল আমারই প্রামাণিক, ইহা কোনো ক্রমেই হইতে পারে না। আমার ভুল হইতে পারে, এরূপ ভাবিয়া কর্ম করা সকলের পক্ষে বিশেষ আবশ্যক।
1: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা থেকে পাঠ শুনলেন অমৃতবাণী অনুষ্ঠানে, আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। অনুষ্ঠানের প্রথম শিল্পী কৃষ্ণা গুহঠাকুরতা।

ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা এখানেই শেষ হল আকাশবাণীর শিলচর। এবারে শুনবেন ক্ষেতে খামারে।

কৃষক ভাই বোনেরা, রাসায়নিক সারের ক্রমাগত বর্ধিত ব্যবহারে এবং জৈবিক সারের সীমিত উৎপাদনের জন্য বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে, সেটা আপনারা প্রত্যেকেই খুব ভালোভাবে অবগত আছেন। তো ব্যাপারটা হল, আমরা এইভাবে ক্রমশ রাসায়নিক সার ব্যবহার করছি যথেচ্ছভাবে, আমরা পরিমিত মাত্রায় কিন্তু সারের ব্যবহার করছি না। খুব তাড়াতাড়ি গাছের বৃদ্ধির জন্য এবং তাড়াতাড়ি আমরা যে ফসলগুলো ফলাচ্ছি সেগুলো বাজারজাত করার জন্য আমরা যথেচ্ছভাবে কিন্তু রাসায়নিক সার প্রয়োগ করছি। এতে কি হচ্ছে, আমাদের প্রাকৃতিক ভারসাম্য দারুণভাবে নষ্ট হচ্ছে। কৃষিবিজ্ঞানীদের মতে, শস্যের বিভিন্ন খাদ্যের উৎপাদনের জন্য কেবলমাত্র একটা উৎসের উপরই নির্ভরশীল হওয়া একদম উচিত নয়। বর্তমানে আমাদের কৃষক ভাইয়েরা প্রধানত রাসায়নিক সারের উপরই কিন্তু বেশি গুরুত্ব দিচ্ছেন, কিন্তু সুসংহত পদ্ধতিতে শস্যের খাদ্য উপাদান দেওয়ার জন্য নির্দিষ্ট অনুপাতে রাসায়নিক সার, জৈবিক সার এবং জীবাণু সার ব্যবহার করা নিতান্ত প্রয়োজনীয়। এর ফলস্বরূপ কি হচ্ছে, মাটির গুণাগুণ বৃদ্ধি হচ্ছে, তারপর পরিবেশও কিন্তু নষ্ট হবে না, আর সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমরা আশানুরূপ অধিক উৎপাদন আমাদের জমি থেকে পেতে পারব। অর্থাৎ আমরা সমপরিমাণ শ্রম এবং অর্থ ব্যবহার করে আমরা বাড়তি উৎপাদন করতে পারব এবং তার গুণগত মানটাও কিন্তু ভালো থাকবে। আমরা যে ক্রমাগত রাসায়নিক সার ব্যবহার করছি এবং রাসায়নিক কীটনাশকও ব্যবহার করছি, এর ফলে আমাদের পারিপার্শ্বিকতার কিছু প্রতিক্রিয়া দেখা দিচ্ছে, যেমন মাটির ক্ষয় প্রক্রিয়া বেড়ে যাচ্ছে, মাটির জল ধারণের ক্ষমতাটা কমে আসছে, মাটির অম্লতা বৃদ্ধি পাচ্ছে। এইভাবে যেহেতু ক্রমাগত এই সমস্ত ব্যাপার হচ্ছে, এতে কিন্তু আমরা আমাদের আগামী প্রজন্মকে একটা সুন্দর ভূখণ্ড উপহার দিতে পারব না, কারণ মাটি নষ্ট হয়ে যাচ্ছে। মাটিতে যখন ফসল ফলানো হবে তখন আশানুরূপ ফলন কিন্তু হবে না। তো ব্যাপার হল যে সুসংগত পদ্ধতিতে খাদ্য উপাদান প্রয়োগ করার উদ্দেশ্যই বা কি, এরকম প্রশ্ন আপনাদের মনে অবশ্যই জাগতে পারে। তো সেটা আমরা কেন করব, তো সেটার উত্তর হচ্ছে যে বিভিন্ন শস্য এবং মাটির বিভিন্ন অবস্থা অনুযায়ী

সঠিক পুষ্টি সাধনের ব্যবস্থা গ্রহণ করা, তারপর পরিপুষ্টির জন্য বিভিন্ন খাদ্যের প্রয়োগের উৎকৃষ্ট অনুপাত নির্ণয় করা, তৃতীয়ত আমরা বলব স্থানীয়ভাবে প্রয়োজনীয় জৈবিক সারের প্রস্তুতিকরণের ব্যবস্থা গ্রহণ করা, তারপর শস্যের পরিপুষ্টির জন্য বিভিন্ন উৎসসমূহ নির্ধারণ এবং তার সুন্দরভাবে ব্যবহার করা, এছাড়াও নির্দিষ্ট পরিমাণের খাদ্যের উপাদানসমূহের প্রয়োগের দ্বারা মাটির উর্বরতা শক্তি অটুট রাখা এবং মাটি যেভাবে ক্ষয় হচ্ছে সেটা রোধ করা, আর সবচাইতে প্রয়োজনীয় যেটা সেটা হচ্ছে সুস্থ পরিবেশের সৃষ্টি করা।

খেতে খামারে শুনলেন আকাশবাণী শিলচর। এখন লোকগীতি শুনবেন যুগল কৃষ্ণ বণিকের পরিবেশনায়।

এতক্ষণ লোকগীতি শুনলেন যুগল কৃষ্ণ বণিকের পরিবেশনায় আকাশবাণী শিলচর। এবারে শুনবেন আজকের অনুষ্ঠান পরিচিতি। সুপ্রভাত। সকাল 7:05, সকাল 7:20 দেশ বন্দনা। ঋতু গুহর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন সকাল 7:40 ও দুপুর 1টায়। সকাল 8:40 নজরুল গীতি শুনবেন ছন্দনীর সঙ্গীত সংস্থার শিল্পীদের পরিবেশনায়। হিন্দি ছবির গান শোনা যাবে সকাল 8:50, বেলা 10:30, বেলা 12টা, রাত 7:15 ও 8:20। শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে সকাল 9টায় খেয়াল শুনবেন প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। সকাল 9:30 এ অনুষ্ঠানে বুদ্ধদেব দাশগুপ্তের শরৎবাদন শুনবেন। এছাড়া রাত 8:30 লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুংরি শুনবেন উস্তাদ রশিদ খাঁর কণ্ঠে। বাংলা ছবির গান শোনা যাবে বেলা 10টা ও সন্ধ্যে 6:15। বেলা 11টায় গজল শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বেলা 11:30 অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলবেন এম পঞ্চমী দেবী। এর অব্যবহিত পরেই লোকগীতি শুনবেন স্বপ্না চক্রবর্তী ও ফেরদৌসী রহমানের কণ্ঠে। রাত 9:30 লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতানুষ্ঠান বর্ণালী শুনতে পাবেন বেলা 12:30। দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী শ্যামল ঘোষ। প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন শুনবেন দুপুর 1:40। এতে শুনবেন বিশিষ্ট শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত শিক্ষিকা গৌরী দত্তের সঙ্গে সাক্ষাৎকার। দুপুর 2:45 লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে তপন চট্টোপাধ্যায়ের সিনথেসাইজার বাদন শুনবেন। বিকেল 5:05 মণিপুরি অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। সন্ধ্যে 6:45 যথারীতি চাষাবাদের কথা, এতে কেঁচো সার তৈরি পদ্ধতি নিয়ে বলবেন ডক্টর মনোজ কুমার কলিতা। রাত 8:00 শ্যামা সঙ্গীত শুনবেন মনিকা চক্রবর্তীর কণ্ঠে। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শোনা যাবে রাত 9:15। রাত 10:00 শুনবেন সমবেত সঙ্গীত শিক্ষার আসর, এর অব্যবহিত পরেই শুনতে পাবেন দেশাত্মবোধক গান। আজকের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে আবার বলছি। সুপ্রভাত সকাল 7:05, সকাল 7:40 ও দুপুর 1টায় রবীন্দ্রসঙ্গীতের শিল্পী ঋতু গুহ। শাস্ত্রীয় সঙ্গীতে অনুষ্ঠানে সকাল 9:00 খেয়াল শুনবেন প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। সকাল 9:30 অনুষ্ঠানে বুদ্ধদেব দাশগুপ্তের শরৎবাদন শুনবেন। এছাড়া রাত 8:30

30 মিনিটে লঘু শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে ঠুংরি শুনবেন উস্তাদ রশিদ খাঁর কণ্ঠে। বেলা 11:30 অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলবেন এম পঞ্চমী দেবী। উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতানুষ্ঠান বর্ণালী শোনা যাবে বেলা 12:30। প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন শুনতে পাবেন দুপুর 1:40। এতে বিশিষ্ট শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত শিক্ষিকা গৌরী দত্তের সঙ্গে সাক্ষাৎকার শুনবেন। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। রাত আটটায় শ্যামা সঙ্গীত শুনবেন মনিকা চক্রবর্তীর কণ্ঠে। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শোনা যাবে রাত 9:15। এছাড়া রাত 10:00 শুনবেন সমবেত সঙ্গীত শিক্ষার আসর। এর অব্যবহিত পরেই রয়েছে দেশাত্মবোধক গান। আজকের অনুষ্ঠান পরিচিতি শুনলেন আকাশবাণী শিলচর। কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রথমে সংস্কৃত এবং পরে হিন্দিতে প্রচারিত সংবাদ শুনবেন।

0: करने और उसके उपयोग के बारे में व्यापक समीक्षा बैठक की। बैठक में समग्र शिक्षा अभियान के तीसरे चरण को अधिक प्रभावी, पारदर्शी और परिणामोन्मुख बनाने पर विशेष बल दिया गया। श्री प्रधान ने सोशल मीडिया पोस्ट में कहा कि इस वर्ष से समग्र शिक्षा अभियान, पीएम पोषण, पीएम श्री और अन्य प्रमुख योजनाओं के समन्वय से एकीकृत दृष्टिकोण अपनाया जाएगा। सर्वोच्च न्यायालय ने कहा है कि नीट पेपर लीक मामले में चूक की जिम्मेदारी तय की जानी होगी। न्यायालय की पीठ कल इस मामले में दायर याचिकाओं की सुनवाई कर रही थी। एक याचिका में राष्ट्रीय परीक्षा एजेंसी एनटीए के पुनर्गठन या इसे हटाने का निर्देश देने और इसके स्थान पर मेडिकल प्रवेश परीक्षा के लिए एक सशक्त और स्वायत्त निकाय के गठन की मांग की गई थी। पीठ ने केंद्र से हलफनामा दायर करने को कहा है। मामले की अगली सुनवाई जुलाई के दूसरे सप्ताह में होगी। आईपीएल क्रिकेट में न्यू चंडीगढ़ में खेले गए दूसरे क्वालिफायर मुकाबले में गुजरात टाइटंस ने राजस्थान रॉयल्स को 7 विकेट से हराकर फाइनल में प्रवेश कर लिया। फाइनल में गुजरात टाइटंस का मुकाबला कल अहमदाबाद में मौजूदा चैंपियन रॉयल चैलेंजर्स बंगलुरु से होगा। मैच शाम 7:30 बजे शुरू होगा। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: आकाशवाणी शीलचर।
2: एक जमाने से कहानी है सुना रही आकाशवाणी, फिर आया एंटरटेनमेंट का रेवोल्यूशन, जब कोने कोने पहुंचा दूरदर्शन। कहानी नहीं बदली, स्टाइल गया है बदल। जो कहानियां हम सुनते आए, देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
3: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
1: শ্রোতা বন্ধুদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আজ শনিবার, 15ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 30শে মে 2026 খ্রিস্টাব্দ। আসুন প্রথমে দেখে নেওয়া যাক ইতিহাসের পৃষ্ঠায় 30শে মে অর্থাৎ আজকের দিনটি। 1778 সালে আজকের দিনে জাতীয়তাবাদী লেখক ও বিশিষ্ট দার্শনিক ফ্রাঙ্কোয়ে মারি আরারেত দ্য ভলতেয়ার প্যারিসে দেহত্যাগ করেন। আজকের দিনে 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন। 1970 সালে আজকের দিনে কলকাতায় শ্রমিক সংগঠন সিআইটিইউ স্থাপিত হয়। ইতিহাসের পৃষ্ঠায় আজকের দিনটি সম্পর্কে শুনলেন, এবারে আজকের প্রসঙ্গ। আজ আমাদের চারপাশে হাজারো সমস্যা, বেঁচে থাকার জন্য বহু প্রতিবন্ধকতাকে কাটিয়ে এগিয়ে চলতে হয়। অনেক ক্ষেত্রে জীবনযাপনের মৌলিক চাহিদাগুলো পূরণ হয় না, কিন্তু এরপরও আমরা প্রত্যেকে স্বাধীন দেশের নাগরিক। আমরা বড় হয়েছি এই ভারতভূমির জল হাওয়ায়। আজকের দিনে অন্তত কোনো বিদেশি শক্তির কাছে আমাদের মাথা নোয়াতে হয় না। আপনাদের নিশ্চয়ই মনে আছে জালিয়ানওয়ালাবাগের সেই বর্বরোচিত ঘটনার কথা। পঞ্জাবের অমৃতসরে এক সমাবেশে সামিল জনতার উপর গর্জে উঠেছিল ব্রিটিশ সেনার বন্দুক। ব্রিগেডিয়ার জেনারেল রেজিনাল্ড ইএইচ ডায়াসের দল জালিয়ানওয়ালাবাগে নিরীহ সাধারণ মানুষের উপর হামলা চালিয়ে শিশু, মহিলা সহ প্রায় 1500 ভারতীয়কে গুলি করে হত্যা করে। না, সেই ক্ষত এতদিন পরও আমাদের ঠিকভাবে শুকিয়ে যায়নি। ভারতীয় হিসেবে সবসময় আমরা প্রতিবাদ মুখর হয়েছি। 1919 সালে এই হত্যাকাণ্ডের পরও নিন্দায় মুখর হয়েছিল বিভিন্ন মহল, ভারতীয়রা তো বটেই। এই জঘন্যতম ঘটনার আগেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে অক্ষয় কীর্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। ফলে ব্রিটিশ সরকারের কাছে তখন নোবেলজয়ী কবির জন্য আলাদা স্থান ছিল। এজন্য ব্রিটিশ সরকার চাইল নাইটহুড দিয়ে কবিকে সম্মান জানাতে। সময়টা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের ঠিক পরের। মনের দগদগে ঘায়ের যন্ত্রণায় কবি সঙ্গে সঙ্গে ফিরিয়ে দিলেন ব্রিটিশের দেয়া সম্মান। 1919 সালের 30শে মে অর্থাৎ আজকের দিন, সে সময়ের ভাইসরয় লর্ড কেমসফোর্ডকে এক চিঠিতে কবিগুরু লিখেছিলেন, ইওর এক্সিলেন্সি, পাঞ্জাবে উদ্ভূত স্থানীয় কিছু অসুবিধে সমান দমন করতে সরকার অপরাধের যে মাত্রা দেখালো তাতে আমরা মানসিকভাবে বিধ্বস্ত এবং ব্রিটিশ শাসিত ভারতে আমাদের অসহায় অবস্থার কথাই প্রকট।

করেছে। চিঠির অন্য একটি অংশ রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, দেখা যাচ্ছে যে অস্ত্রহীন সম্বলহীন সাধারণ মানুষের উপর এই ধরনের অত্যাচার চালিয়ে এসেছে শাসক দল, যারা মানুষের জীবন ধ্বংস করার ব্যাপারে এক দক্ষ সংগঠন। অতি অবশ্যই আমরা কঠোরভাবে ঘোষণা করছি যে ক্ষমতাসীন এই সরকারের রাজনৈতিক কোনো গ্রহণযোগ্যতা নেই, এমনকি মানবিক সততারও অভাব রয়েছে। ভাইসরয়কে লেখা ওই চিঠিতে রবীন্দ্রনাথ আরও বলেছেন, এই সময়ে সম্মানজনক এই উপাধি আমাদের জন্য হবে লজ্জাস্পদ ও চরম অপমানজনক। আমার দিক থেকে আমি এই বিশেষ সম্মান গ্রহণে অনিচ্ছুক এবং মানুষ হিসেবে যাদের সম্মান ক্ষুণ্ণ হয়েছে সেই দেশবাসীর পক্ষ থেকে আমার এই সম্মান গ্রহণ অর্থহীন।

0: গানটি শুনলেন ইন্দ্রনীল সেনের কণ্ঠে। এবারে শৈলজানন্দ মুখোপাধ্যায়ের মর্যাদা গল্প থেকে ধারাবাহিক পাঠ শুনবেন।
1: দিদিমণির সঙ্গে মোহিনী এলো কলকাতায়। হাওড়া স্টেশনে মোটর ছিল, মেজামাই মোটরে উঠল, মোহিনী বসল ড্রাইভারের পাশে। দেখতে দেখতে গাড়ি এসে দাঁড়ালো দিদিমণিদের দরজায়। গাড়ি থেকে জিনিসপত্র নামাবার জন্য সবার আগে এসে দাঁড়ালো দাশু। ড্রাইভার গাড়ির দরজা খুলে দিতেই মোহিনী তার কাপড়ের পুটলিটি হাতে নিয়ে দড়ির একপাশে হাতগুটি জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। দোতলার বারান্দায় দাঁড়িয়ে গিন্নিমা বলছেন, জিনিসপত্র নামা তাড়াতাড়ি দাশু, অমনি একটি একটি করে আনলে যে রাত ভোর হয়ে যাবে বাবা। কেন, তিনি কোথায়? সেই রাজকন্যে মোহিনী? একটা বাক্স রেখে দাশু আবার নিচে নেমে এলো জিনিস নামাবার জন্যে। মোহিনীকে বললে, দাও না এক আধটা ধরাধরি করে নামিয়ে। মোহিনী তার কথার জবাব দিলে না, ঘরে উঠুকল না, পুটলিটি হাতে নিয়ে রাস্তায় গিয়ে নামল। ঝির চাকরি সে করবে না, এই ভেবেই মোহিনী সেখান থেকে সোজা গিয়ে ঢুকেছিল তার দাদার বাড়িতে। বউ তাকে খেতে না দে না দেবে, পড়ে থাকবার মতো একটু জায়গা তো পাবে, একজোট তাদের পিসিমা। দুজনে দুদিক থেকে টানা হেঁচড়া করে পুটলিটি কেড়ে নিয়ে তারা চলে গেল রান্নাঘরে। বউ রান্না করছিল, পুটুলি দেখে দিদিমণির সঙ্গে গেছি, আমি একটা ঝি চাকরি নিবই তো নয়, কিন্তু অমনি তাদের আদর যত্ন যে ভুলেই গিয়েছিলাম আমি কে। সবাই কি বলে আমাকে ডাকতো জানো, দিদি বলে। মোহিনী বলল, ও মা, তোরা বুঝি সন্দেশ কুঁচ্ছিলে, দেব এনে দেব, আজ কিছু আনিনি, আজ আমি দিদিমণির শ্বশুর বাড়ি থেকে এলাম কি না, আর এখানকার চাকরিটাও ছেড়ে দিয়ে এলাম। না বাবা, থাক না খোলা, মিষ্টি আছে ভেবে ছেলেরা খুলে ফেলেছিল, দেখো শিশু বলো না যেন টাকা করেছিল। এই বলে কাপড়ের পুটলিটা বউ ছুঁড়ে ফেলে দিলে মোহিনীর গায়ের উপর। বললে, একটু ভেবে চিন্তে কথা বলো বউ, দুমোটো খেতে দাওনি বলে পরের বাড়ি দাসী বৃত্তি করে পেটের ভাত আর পরনের কাপড় জোগাড় করেছে, কিন্তু এখানে আমাকে থাকতে দিতে পারবে না, কথাটা তুমি মুখ দিয়ে বের করলে কেমন করে?
0: শ্রোতা বন্ধুরা, চলুন এবারে দেখে নেওয়া যাক কি কি গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে আজকে স্থানীয় বাংলা পত্রিকাগুলোয়। বিভিন্ন ইস্যুতে আজ এখানকার খবরের কাগজের প্রথম পৃষ্ঠাগুলো সেজে উঠেছে। যুগশঙ্খ আজ লিড খবরে লিখেছে, দ্রুত নিষ্পত্তির পথে অসম মেঘালয় সীমা বিবাদ, ঐকমত্যে হিমন্ত কনরাড। স্বামী প্রসঙ্গ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য নিয়ে লিড খবরে লিখেছে, টানা পাঁচ বছর রেভিনিউ সারপ্লাস অসম। বাতালিপি মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে লিড খবরে লিখেছে, ইউসিসি সংঘের লক্ষ্য পূরণ করতে পেরে গর্বিত। তবে প্রথম পৃষ্ঠার উপর জুড়ে অন্য খবরে বার্তালিপি জানাচ্ছে, 20টি পাবলিক সেক্টর কোম্পানি লোকসানের মুখে। সাময়িক হিমন্ত বিশ্ব শর্মা মন্তব্য উদ্ধৃত করে আরেকটি খবরে জানালো, অসমে 1,70,000-এর বেশি বাড়িতে সোলার রুপটপ। এদিকে যুবসংঘ আজ একটি গুরুত্বপূর্ণ খবরে পাঠকদের জানিয়েছে, বাজেট নেই, জুন থেকে রেশনে মিলবে না ডাল চিনি লবণ। গতি আজ পাঁচ কলামে সব থেকে বড় হেডিং দিয়ে লিখেছে, ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় প্রশ্ন ফাঁসে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট, ইউপিএসসি থেকে শিক্ষানিক এনটিএ। জুবিন মামলায় শ্যামকানু মহন্তের জামিনের আবেদন হাইকোর্টে নাকচ হয়েছে বলেও জানিয়েছে গতি। এছাড়া পত্রিকাটি ছবিসহ দিয়েছে, লাইলাপুরে 18 কোটির

ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক এক। কেন্দ্র সরকারের বক্তব্য উদ্ধৃত করে বার্তালিপি অন্য খবরে লিখেছে, ঢাকার জবাব পেলেই 2680 বাংলাদেশিকে বিতরণ করা হবে। যুগসংঘ এই খবরটি দিয়ে লিখেছে, নাগরিকত্ব যাচাই করছে না বাংলাদেশ। গতির আরেকটি বিশেষ খবর, প্রাথমিক শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক, সময়সীমা এক বছর বৃদ্ধি করল সুপ্রিম কোর্ট। অ্যাঙ্কারে আজ বার্তালিপি লিখেছে, বাল্যবিবাহে দেশে চতুর্থ অসম, সরকারের কঠোর পদক্ষেপে কমছে প্রবণতা। নিট প্রশ্ন ফাঁস নিয়ে কেন্দ্র সরকারকে ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। খবরটি বেশ বড় জায়গা নিয়ে বসিয়েছে সাময়িক। যুগসংঘ পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে লিখেছে, যুদ্ধ না শান্তি, ইরান নিয়ে ট্রাম্পের দোদুল্যমান অবস্থানে বাড়ছে সংশয়। তাছাড়া কলকাতায় ঝড়ে সাতজনের মৃত্যুর খবরও রয়েছে যুগসংঘে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে সাময়িক লিখেছে, পয়লা আগস্ট থেকে বাংলায় জনগণনা, রাজনীতি খুঁজবেন না। এবারে দেখে নেব পত্রিকাগুলোর সম্পাদকীয় শিরোনাম। বার্তালিপি দৈনিকের আজকের সম্পাদকীয় শিরোনাম, ট্রোলের দেশ। গতি দৈনিকের সম্পাদকীয় শিরোনাম, পরাজয়ের কারণ গভীরে গিয়ে বিশ্লেষণ করতে হবে কংগ্রেস নেতৃত্বকে। দৈনিক সাময়িক প্রসঙ্গে আজকের সম্পাদকীয় শিরোনাম, ডলার, জ্বালানি ও টাকার লড়াইয়ে ভারতের পরীক্ষা। এবং যুগসংঘের আজকের সম্পাদকীয় শিরোনাম, জয় কমিশনের। আপনাদের সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আগামীকাল ঠিক এই সময় আমাদের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।

0: দেশবন্দনা শুনলেন সমবেত কণ্ঠে আকাশবাণী শিলচর। স্টুডিও ঘড়িতে এখন সময় সকাল 7:24। কিছুক্ষণের মধ্যেই শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলায় জাতীয় সংবাদ এবং এরপর আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ।
1: গীতাঞ্জলি এখন খবর।
2: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার নিরাপত্তার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় বিএসএফকে আরও কিছু অতিরিক্ত দায়িত্বভার ন্যস্ত করার কথা বিবেচনা করছে। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হাইং 5 দিনের ভারত সফরে আজ সকালে বিহারের গয়ায় এসে পৌঁছবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। পশ্চিম এশিয়া সংকটের কারণে সরকার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিকে কমপক্ষে 30 দিনের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে বলেছে। জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে পশ্চিমবঙ্গে আজ শুরু হচ্ছে এইচপিভি টিকাকরণ কর্মসূচি। আইপিএল ক্রিকেটের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্স রাজস্থান রয়্যালসকে 7 উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে। আগামীকাল ফাইনালে তারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার নিরাপত্তার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে আরও কিছু অতিরিক্ত দায়িত্বভার ন্যস্ত করার কথা বিবেচনা করছে। গুজরাতের ভুজে গতকাল ভারত পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় বিএসএফের দুটি গুরুত্বপূর্ণ সীমান্ত চৌকি উদ্বোধনের পর তিনি বিএসএফ কর্মী আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তরক্ষী বাহিনী 60 বছরের প্রতিষ্ঠা বয়সে সীমান্ত রক্ষায় তাদের বিভিন্ন ব্যবস্থার আমূল সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অঙ্গ হিসেবে চতুর্মুখী একটি নিরাপত্তা বলয় তৈরি করার কথাও ঘোষণা করেন তিনি, যা সীমান্ত নিরাপত্তায় গৃহীত চিরাচরিত ব্যবস্থার পরিবর্তে রূপায়িত হবে। নতুন এই উদ্যোগের ফলে বিএসএফের কর্মী আধিকারিকদের পাশাপাশি স্থানীয় পুলিশ, সামরিক বাহিনী, অসামরিক প্রশাসন এবং জনগণের ওপরেও নিরাপত্তা রক্ষার প্রাথমিক দায়ভার ন্যস্ত হবে। স্মার্ট বর্ডার প্রকল্পের তাই সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা পরিকাঠামো আরো জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান।
3: বিএসএফ की সীমা সুরক্ষা के কনসেপ্ট को পূর্ণ দয়া বদলনে का নির্ণয় किया है। एक চতুষ্কোণীয় কনসেপ্ট के साथ एक सुरक्षा ग्रिड हम आने वाले दिनों में बनाएंगे और बॉर्डर सुरक्षा की जगह टेरिटोरियल सुरक्षा का एक नया कंसेप्ट भी लॉन्च करेंगे और बीएसएफ के जवानों की तो प्रमुख जिम्मेदारी रहेगी ही रहेगी। ये मिलाकर समग्र बॉर्डर बांग्लादेश और पाकिस्तान एक सुरक्षा ग्रिड मजबूत बनाने का काम हम स्मार्ट बॉर्डर सुरक्षा के प्रोजेक्ट के तहत हम ले रहे हैं।
2: স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, স্যারক্রিক ও হার্মিনালার মতো স্পর্শকাতর অঞ্চলগুলিতে বর্তমানে ওয়াচ টাওয়ার ও সংযোগকারী সড়কের মাধ্যমে এমন নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে যা লঙ্ঘন করা খুবই কষ্টসাধ্য। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হাইং 5 দিনের ভারত সফরে আজ সকালে বিহারের গয়ায় এসে পৌঁছবেন। এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও তাঁর সফর সঙ্গী হচ্ছে। রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণের পর এটিই হবে উ মিনের প্রথম ভারত সফর। গয়ায় মায়ানমারের রাষ্ট্রপতি মহাবোধি বিকেলে তিনি যাবেন নতুন দিল্লিতে। আজই তাঁর বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে। আগামীকাল তিনি মায়ানমার ভারত বাণিজ্যিক ফোরামে যোগ দেবেন। সোমবার মায়ানমারের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন। এদিকে মায়ানমারের রাষ্ট্রপতি সফরের আগে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল নতুন দিল্লিতে বলেন, দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে মায়ানমারের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করবেন।
4: The President of Myanmar is visiting India on an official visit. He will be arriving here on 30th and till 2nd he'll be here, 2nd of June, he'll be visiting Delhi.

0: He is also goes to Bodh Gaya and to Mumbai for business meetings, but obviously he'll be meeting a prime minister and where both leaders will discuss as to how to strengthen these ties further. There is also a important component, business component of the visit, which is as to how the two countries can together strengthen their economic ties as well.
1: বাংলাদেশের অবৈধ অভিবাসীদের বিষয়ে এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, ভারতে বসবাসকারী সকল অবৈধ নাগরিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গোয়ার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ পানাজি যাবেন। কলা একাডেমিতে এক বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। প্রখ্যাত কার্টুনিস্ট মারিও মিরান্ডা স্মরণে প্রকাশিত হবে স্মারক ডাকটিকিট। নাগরিক কল্যাণে বিশেষ পুরস্কার প্রাপকদের হাতে তুলে দেওয়া হবে। পরে উপরাষ্ট্রপতি গোয়ায় সিএসআইআর সমুদ্র বিজ্ঞানের জাতীয় প্রতিষ্ঠান ঘুরে দেখবেন, কথা বলবেন সেখানকার বিজ্ঞানীদের সঙ্গেও। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ডিজাইন লিঙ্কড ইনসেন্টিভ বা ডিএলআই প্রকল্প উৎসাহব্যঞ্জক ফলাফল তুলে ধরেছে। সামাজিক মাধ্যমের পোস্টে তিনি বলেন, নেত্রাসেমি নামে তিরুবনন্তপুরম ভিত্তিক সেমিকন্ডাক্টর স্টার্টআপ দেশের ফার্স্ট এজ এআই সিস্টেম অন চিপ নেত্রা A2000 তৈরি করেছে। এই চিপটি নির্মিত হয়েছে উন্নত 12 ন্যানোমিটার প্রযুক্তি নোট ব্যবহার করে। মন্ত্রী জানান, বাণিজ্যিক স্তরে এই চিপের ব্যবহার শুরু হলে নজরদারি ব্যবস্থা, অটোমোবাইল, রোবোটিক্স এবং ড্রোনের মতো বিভিন্ন ক্ষেত্রে স্মার্ট ভিশন অ্যাপ্লিকেশন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরিবেশ বান্ধব জ্বালানি ক্ষেত্রে ভারত এক ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে। সামাজিক মাধ্যমের এক বার্তায় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, পিএম সূর্যঘর প্রকল্পের অধীনে বর্তমানে 40 লক্ষ বাড়িতে রুফটপ সোলার প্যানেল বসানো হয়েছে। পুনর্নবীকরণযোগ্য শক্তি উদ্যোগকে ছাড়িয়ে এই রূপান্তরমূলক প্রকল্প নাগরিকদের বিদ্যুতের উপভোক্তা থেকে বিদ্যুৎ উৎপাদক হিসেবে গড়ে তুলেছে। এছাড়াও এই প্রকল্পের ফলে কমেছে বিদ্যুতের খরচ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সমগ্র শিক্ষা অভিযানের বাস্তবায়ন ও বরাদ্দ মঞ্জুরের বিষয়ে এক বৈঠকে বিস্তারিত পর্যালোচনা করেছেন। সমগ্র শিক্ষার তৃতীয় পর্বকে আরও দক্ষ, স্বচ্ছ এবং ফলাফল ভিত্তিক করার লক্ষ্যেই এই উদ্যোগ। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী প্রধান বলেন, চলতি বছর থেকে সমগ্র শিক্ষা অভিযান এসএসএ, পিএম পোষণ, উল্লাস, পিএম শ্রী এবং অন্য ফ্ল্যাগশিপ কর্মসূচি সহ নানা প্রধান উদ্যোগগুলি সমন্বয়ের মাধ্যমে এক সুসংহত দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হবে। এই উদ্যোগ বিদ্যালয় শিক্ষার পরিমণ্ডলে আরও বৃহৎ সহযোগিতা এবং বিস্তৃত প্রভাব সুনিশ্চিত করবে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকদের কাছে বীজ সহজে পৌঁছে দেওয়ার জন্য 1,74,000 কুইন্টালের একটি জাতীয় বীজ ভাণ্ডার তৈরি করা হয়েছে। নতুন দিল্লিতে খরিফ অভিযান 2026 আয়োজিত জাতীয় কৃষি সম্মেলনের দ্বিতীয় দিনে গতকাল শ্রী চৌহান বলেন, এখনও পর্যন্ত 9,76,000 কৃষক আইডি তৈরি হয়েছে। বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কৃষকদের আলাদা কোনো নথির প্রয়োজন হবে না বলেও তিনি জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে অনুষ্ঠানটি একযোগে শোনা যাবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়া সংকটের ফলে আন্তর্জাতিক স্তরে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় সরকার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিকে কমপক্ষে 30 দিনের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে বলেছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা গতকাল আন্তঃমন্ত্রক বৈঠকে একথা জানিয়ে বলেন, দেশে অপরিশোধিত তেলের ভাণ্ডার গড়ে তোলার কাজ চলছে। শ্রীমতী শর্মা বলেন, দেশে পেট্রোল, ডিজেল এবং এলপিজির পর্যাপ্ত মজুত রয়েছে।
2: सरकार सभी घरों तक एलपीजी सिलेंडर्स की उपलब्धता और डिलीवरी सुनिश्चित कराने के लिए हर संभव प्रयास कर रही है। इसके साथ सरकार सभी पेट्रोल पंप पर पेट्रोल और डीजल की आपूर्ति सुनिश्चित करने के लिए भी प्रयासरत है। इसलिए अफवाहों पर ध्यान न दें और अपने दैनिक उपयोग में ऊर्जा को बचाने का हर संभव प्रयत्न करें। बल्क और इंडस्ट्रियल कंज्यूमर्स से अपील है कि वो ऑथराइज्ड प्रोक्योरमेंट चैनल से ही डीजल की खरीद करें।
1: ওয়াশিংটনে দুদেশের নেতাদের মধ্যে সরাসরি আলোচনার মধ্যে ইসরায়েলি সেনা লেবাননে তাদের আক্রমণ জোরদার করেছে। গতকাল মারজুয়ানের কাছে দক্ষিণ লেবানিজ গ্রাম দিব্বিনে ঢুকে পড়ে ইসরায়েলি সেনা। ইসরায়েলের সাম্প্রতিক বিমান হানায় কমপক্ষে 6 জনের মৃত্যু হয়েছে। এদিকে লেবানন সেনা 6 সদস্যের প্রতিনিধি দল পেন্টাগনে ইসরায়েলি সেনা আধিকারিকদের সঙ্গে সরাসরি আলোচনায় বসে এক দশকের মধ্যে প্রথমবার দুই পক্ষ সামনাসামনি আলোচনায় বসল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুদ্ধক্ষেত্রের বর্তমান পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে ইউক্রেন সংঘাত অবসান হওয়ার দিকে এগোচ্ছে। রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা পুতিনকে উদ্ধৃত করে রাশিয়া থেকে জানিয়েছে, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি যেভাবে পরিবর্তিত হচ্ছে তাতে এই সংঘাত শেষ হওয়ার পথে এগোচ্ছে বলে মন্তব্য করার যথেষ্ট ভিত্তি রয়েছে।

প্রাইমোক ক্যান্সার প্রতিরোধে পশ্চিমবঙ্গে আজ শুরু হচ্ছে এইচপিভি টিকাকরণ কর্মসূচি। বিধাননগর মহকুমা হাসপাতালে এই কর্মসূচির সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত 28 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশব্যাপী এই কর্মসূচির সূচনা করেছিলেন। 7 লক্ষের বেশি ভ্যাকসিন রাজ্যে পাঠানো হলেও বিগত সরকার তা কাজে লাগায়নি। পশ্চিমবঙ্গে কলকাতা সহ বিস্তীর্ণ এলাকায় গতকাল দুপুরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে এ পর্যন্ত 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছেন পুরুলিয়ায় 3 জন, এছাড়াও কলকাতা ও পশ্চিম মেদিনীপুরে 2 জন করে এবং ঝাড়গ্রামে 1 জনের মৃত্যু হয়েছে। আইপিএল ক্রিকেটের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্স রাজস্থান রয়্যালসকে 7 উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে। নিউ চণ্ডীগড়ে গতকাল রাজস্থান রয়্যালসের 214 রানের লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাট টাইটান্স 8 বল বাকি থাকতে 3 উইকেটে প্রয়োজনীয় রান তুলে দেয়। আগামীকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল খেলায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। হংকংয়ে অনুষ্ঠিত এশিয়ান অনূর্ধ্ব 20 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতীয় দল তাদের সাফল্য অব্যাহত রেখেছে। 4টি সোনা, 2টি রূপো, 2টি ব্রোঞ্জ সহ মোট 8টি পদক জিতে ভারত পদক তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। খবর শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। সুপ্রিম কোর্ট সমগ্র দেশের হাইকোর্টগুলোকে বিভিন্ন মামলার কোন রায় সংরক্ষিত রাখার তিন মাসের মধ্যে রায় ঘোষণা করার নির্দেশ দিয়েছে। রায়দান প্রক্রিয়া বিলম্বিত হলে বিবাদীদের অপূরণীয় ক্ষতি হওয়ার প্রতি লক্ষ্য রেখে সর্বোচ্চ ন্যায়ালয় এই নির্দেশ দিয়েছে। ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণ করার প্রয়োজনীয়তার উপর আলোকপাত করে মুখ্য বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচিকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ বলেছে যে জামিন আবেদনের নির্দেশ আবেদন দাখিল করার দিনেই গৃহীত হওয়া উচিত, তবে যদি কোনো বিশেষ কারণে তা স্থগিত রাখতে হয় তবে এর পরদিনই সেই নির্দেশ ঘোষণা করতে হবে। শীর্ষ আদালত গতকাল আরও কয়েকটি নির্দেশনা জারি করে বলেছে যে জামিন অথবা শাস্তির আদেশ ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে কারাগার কর্তৃপক্ষকে অবগত করতে হবে। গুয়াহাটি হাইকোর্ট শিল্পী জুবিন গর্গ মৃত্যু মামলায় অভিযুক্ত শ্যামকানু মহন্তের জামিন আবেদন নাকচ করেছে। বাক্সা জেলা কারাগারে বন্দী থাকা অভিযুক্ত শ্যামকানু মহন্তের জামিন আবেদন সম্পর্কে গত কয়েকদিন থেকে বেশ কয়েকটি শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিকালে প্রবীণ আইনজীবী প্রাণ বড়া অভিযুক্তের সপক্ষে যুক্তি প্রদর্শন করার বিপরীতে রাজ্য সরকারের পক্ষে মহাঅধিবক্তা দেবজিৎ শইকিয়া এর বিরোধিতা করেন। উভয় পক্ষের যুক্তি শোনার পর আদালত গতকাল শ্যামকানু মহন্তের জামিন আবেদন নাকচ করে। এর আগে ফাস্ট ট্র্যাক আদালতও শ্যামকানু মহন্তের জামিন আবেদন অগ্রাহ্য করা হয়েছিল। অন্যদিকে বিচারপতি শর্মিলা ভুইয়ার ফাস্ট ট্র্যাক আদালতও জুবিন গর্গ মৃত্যু মামলার অভিযুক্ত শেখর জ্যোতি গোস্বামীর জামিন আবেদন নাকচ করা হয়েছে। অন্য চারজন অভিযুক্ত অমৃতপ্রভা মহন্ত, সন্দীপন গর্গ, পরেশ বৈশ্য এবং নন্দেশ্বর বরার জামিন আবেদনের শুনানিও গতকাল ফাস্ট ট্র্যাক আদালতে সম্পন্ন করা হয়। আগামী 8ই জুন এই চারজন অভিযুক্তের জামিন আবেদনের পুনরায় শুনানি গ্রহণ করা হবে। রাজ্যে আগামী 2রা আগস্ট থেকে দুটি পর্যায়ে লোক গণনা আরম্ভ হচ্ছে। 17ই আগস্ট থেকে গণনাকারী আধিকারিকরা ঘরে ঘরে গিয়ে লোক গণনা করবেন। এই প্রক্রিয়া আগামী 15ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে। সমগ্র প্রক্রিয়ার জন্য 85,000 গণনাকারী আধিকারিককে নিযুক্ত করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় 2027-এর প্রথম পর্যায়ের গৃহতালিকা এবং গৃহ গণনা সম্পর্কে প্রশিক্ষণ পর্ব ইতিমধ্যে শুরু করা হয়েছে। লোক গণনার প্রতি লক্ষ্য রেখে এই দায়িত্বে নিয়োজিত আধিকারিক ও কর্মচারীদের বদলির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব থেকে এই সম্পর্কে একটি পত্র ইতিমধ্যেই রাজ্য সরকার লাভ করেছে বলে রাজ্য কর্মচারী বিভাগের উপসচিব মুন্নি শইকিয়া জানিয়েছেন। এদিকে ইতিমধ্যে এই সম্পর্কে সাধারণ প্রশাসন বিভাগের সচিব এবং সব জেলা আয়ুক্তদের এই পত্র প্রেরণ করা হয়েছে। এই পত্রে লোক গণনার কাজে নিয়োজিত আধিকারিক ও কর্মচারীদের বদলির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ প্রদান করা হয়েছে। শিলচর সহ তামুলপুর, ধেমাজি এবং মরিগাঁও জেলায় গত বৃহস্পতিবার থেকে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। মণিপুরে গতকাল দুষ্কৃতকারীদের গুলিতে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। মণিপুরের উখরুল জেলায় গতকাল সন্দেহভাজন কুকি উগ্রপন্থীরা জাতীয় নিত্য প্রয়োজনীয় সামগ্রী বহনকারী ট্রাকের কনভয়ের ওপর নির্বিচারে গুলি চালালে ঘটনাস্থলে একজন ট্রাক চালকের মৃত্যু হয়। এই ঘটনায় একজন পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। হাইলাকান্দি জেলা প্রশাসন জেলায় শান্তিপূর্ণভাবে এবং নিরাপদে মহরম পালন করতে কঠোর নির্দেশ জারি করেছে। গতকাল জেলা আয়ুক্তের সম্মেলন কক্ষে জেলা আয়ুক্ত অভিষেক জৈনের পৌরোহিত্যে মহরম উদযাপন কমিটির প্রতিনিধিদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে পুলিশ সুপার অমিতাভ সিনহা স্পষ্টভাবে জানান যে এবছর মহরম

0: মের তাজিয়ায় কোন ধরনের অস্ত্র প্রদর্শন করা যাবে না। তলোয়ার, দা বা অন্যান্য ধারালো অস্ত্র নিয়ে কেউ তাজিয়া বা মিছিলে অংশগ্রহণ করতে পারবেন না। বৈঠকে মহরমে ঐতিহ্যগতভাবে প্রদর্শন করা লাঠির দৈর্ঘ্য সীমিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে জেলা আয়ুক্ত বলেন, মহরমের ধর্মীয় গুরুত্ব অক্ষুণ্ণ রেখে উৎসবকে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার জন্য প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সমগ্র জেলায় কঠোর নজরদারি থাকবে বলেও সভায় জানানো হয়। উল্লেখ্য, আগামী 26 জুন সমগ্র দেশের সঙ্গে হাইলাকান্দি জেলায়ও মহরম পালিত হবে। বরাকভ্যালি হোমিওপ্যাথিক ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামীকাল শিলচরের ডক্টর বি আর আম্বেদকর স্মৃতি গ্রন্থাগার ভবনে সকাল 11:30 হনুমান জয়ন্তী ও রবীন্দ্র জয়ন্তী উদযাপন করা হবে। এই উপলক্ষে এদিন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থকে মরণোত্তর হনুমান পুরস্কার ও বিশিষ্ট কবি সাহিত্যিক কস্তুরী হোম চৌধুরীকে হনুমান পুরস্কার প্রদান করা হবে। শ্রীভূমি শহরের বিভিন্ন এলাকায় জমাজল ও ভাঙা সড়ক সংস্কারের দাবি জানিয়ে গতকাল শহরের বিপিনচন্দ্র পাল স্মৃতিভবনে একটি নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে। নাগরিক সভায় সড়কের বেহাল অবস্থা, নিকাশী ব্যবস্থার দুর্বলতা এবং বর্ষাকালে জমাজলের কারণে জনদুর্ভোগ নিয়ে বিভিন্ন বক্তা আলোচনা করেন। সভায় বিধায়ক জাকারিয়া আহমেদ, শ্রীভূমি জেলার সভাপতি সঞ্জীব বণিক, প্রবীণ সমাজকর্মী সতু রায় প্রমুখ উপস্থিত ছিলেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRNews_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী সংবাদ আজ রাত 7:45।
1: আকাশবাণী শিলচর, এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন ঋতু গুহর কণ্ঠে।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন ঋতু গুহর কণ্ঠে। শিল্পীর গান আবারও শুনতে পাবেন আজ দুপুর একটায়। আকাশবাণী শিলচর। আমাদের আজকের বাকি অনুষ্ঠান এবং সেগুলোর সময়সূচি আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি। সকাল 8:40 নজরুল গীতি শুনবেন চন্দনের সঙ্গীত সংস্থার শিল্পীদের পরিবেশনায়। হিন্দি ছবির গান শুনতে পাবেন সকাল 8:50, বেলা 10:30, বেলা 12:00, রাত 7:15 ও 8:20। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:00 খেয়াল শুনবেন প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। সকাল 9:30 অনুষ্ঠানে বুদ্ধদেব দাশগুপ্তের শরদ বাদন শুনবেন। এছাড়া রাত 8:30 লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে উস্তাদ রশিদ খাঁর কণ্ঠে শুনবেন ঠুংরি। বাংলা ছবির গান বেলা 10:00 ও সন্ধ্যে 6:15। বেলা 11:00 গজল শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠান আমার কথা প্রচারিত হবে বেলা 11:30। এতে নিজের কথা বলবেন এম পঞ্চমী দেবী। এর অব্যবহিত পরেই লোকগীতি শুনবেন স্বপ্না চক্রবর্তী ও ফিরদৌসী রহমানের কণ্ঠে। এছাড়া রাত 9:30 লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতানুষ্ঠান বর্ণালী শোনা যাবে বেলা 12:30। দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী শ্যামল ঘোষ। প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন শুনবেন দুপুর 1:40। এতে বিশিষ্ট শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত শিক্ষিকা গৌরী দত্তের সঙ্গে সাক্ষাৎকার শুনবেন। দুপুর 2:45 লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে তপন চট্টোপাধ্যায়ের সিনথেসাইজার বাদন শুনবেন। বিকেল 5:05 মণিপুরি অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। সন্ধ্যে 6:45 চাষাবাদের কথা, এতে কেঁচো সার তৈরি পদ্ধতি নিয়ে বলবেন ডক্টর মনোজ কুমার কলিতা। রাত 8:00 শ্যামা সঙ্গীত শুনবেন মনিকা চক্রবর্তীর কণ্ঠে। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শোনা যাবে রাত 9:15। রাত 10:00 শুনবেন সমবেত সঙ্গীত শিক্ষার আসর। এর অব্যবহিত পরেই থাকবে দেশাত্মবোধক গান। আজকের বাকি অনুষ্ঠান এবং সেগুলোর সময়সূচি আপনাদের আবারও জানিয়ে দিলাম।

আকাশবাণী শিলচর। এখন প্রথমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রভাতী সংবাদ এবং এরপর শুনবেন শিলং কেন্দ্রের উত্তর পূর্বাঞ্চলীয় সংবাদ।

0: called on the citizens to actively participate in the upcoming Census of India. And with that, we end the Northeast News Bulletin, which came to you from the Shillong station of Akashvani. Have a nice day.
1: আকাশবাণী শিলচর। এখন নজরুল গীতি শুনবেন ছন্দনের সঙ্গীত সংস্থার শিল্পীদের পরিবেশনায়।

নজরুল গীতি শুনলেন চন্দনের সঙ্গীত সংস্থার শিল্পীদের পরিবেশনায়। আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন অনুপমা ছবি থেকে, গেয়েছেন লতা মঙ্গেশকর।

প্রীতি ছবিতে কিশোর কুমারের গাওয়া এই গানখানির সঙ্গেই শেষ হল আজকের হিন্দি ছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী শিলচর শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন ভৈরব রাগে খেয়াল শুনবেন প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

স্যার কণ্ঠে, আকাশবাণী শিলচর। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এবারে দেশি তরীর আগে বুদ্ধদেব দাশগুপ্তের শরৎবাদন শুনবেন।

এতক্ষণ দেশি তরির আগে বুদ্ধদেব দাশগুপ্তের স্বরোৎবাদন শুনলেন। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান যেখানেই শেষ হল। আকাশবাণী শিলচর অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা। স্বাস্থ্য সচেতনতার নতুন উদ্যোগ নিয়ে আকাশবাণী শিলচরে শুরু হতে চলেছে একটি ফোন ইন অনুষ্ঠান ডাক্তারের দরবারে। এতে থাকবেন বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তাররা। আগামী 6 জুন শনিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর কান্তিনাথ। উচ্চ রক্তচাপ সম্বন্ধীয় যে কোনো প্রশ্নের সরাসরি উত্তর পেতে ফোন করুন 2627799 এই নম্বরে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন আকাশবাণী শিলচর। এখন বিভিন্ন বাংলা ছবিতে কিশোর কুমারের গাওয়া গান শুনবেন। প্রথম ছবি জীবন মরণ।

মোর স্বপ্নেরই সাথী তুমি কাছে এসো, আজ ঋতু ফাল্গুনে তবু দূরে থাকো, বৃথা যায় দিন জানি তুমি আসো না কো।

গানটি শুনলেন আরাধনা ছবি থেকে। আপনারা বিভিন্ন বাংলা ছবিতে কিশোর কুমারের গাওয়া গান শুনছেন, এবারের গানটি শুনলেন রাজকুমারী ছবি থেকে। এই গানে কিশোর কুমারের সহশিল্পী আশা ভোঁসলে।

এতক্ষণ বিভিন্ন বাংলা ছবিতে কিশোর কুমারের গাওয়া গান শুনলেন। আকাশবাণী শিলচর অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। স্বাস্থ্য সচেতনতার নতুন উদ্যোগ নিয়ে আকাশবাণী শিলচরে শুরু হতে চলেছে একটি ফোন ইন অনুষ্ঠান ডাক্তারের দরবারে। এতে থাকবেন বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তাররা। আগামী 6 জুন শনিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর কান্তিনাথ। উচ্চ রক্তচাপ সম্বন্ধীয় যে কোনো প্রশ্নের সরাসরি উত্তর পেতে ফোন করুন 2627792627779 এই নম্বরে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন আকাশবাণী শিলচর। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই শুনবেন।

আকাশবাণীর শিলচর। এখন শুনবেন হিন্দি ছবির গান। প্রথম গানটি শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে, ছবি 20 সাল বাদ।

লাল বাংলা ছবি থেকে গানটি শুনলেন আশা ভোসলের কণ্ঠে। শুনছেন হিন্দি ছবির গান। এবারের ছবি কানুন কে আওয়াজ, শুনবেন কুমার শানু এবং চিত্রা সিং এর দ্বৈত কণ্ঠে।

আশু ভোসলে এবং হেমলতা কণ্ঠে গানটি শুনলেন রাজমহল ছবি থেকে। আর এরই সাথে শেষ হল হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর।

0: শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে গজল। নীনা এবং রাজেন্দ্র মেহতার পর এবারে শুনবেন তানাক আজিজের কণ্ঠে।
1: এজাজে জা ওহি হ্যায় হামারে কলাম কো জিন্দা কিয়া হ্যায় হামনে মসীহা কে নাম কো মুদ্দত সে নাম সুনতে থে মোমিন কা বারে আজ দেখা ভি হামনে উস শোরা কে ইমাম কো।

0: এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে গজল আকাশবাণী শিলচর। এবারে শুনুন অনুষ্ঠান আমার কথা, এতে এম পঞ্চমী দেবীর নিজের কথা শুনবেন।
1: নমস্কার, আমার নাম ময়রাংথি নির্মল পঞ্চমী দেবী। আমার কোয়ালিফিকেশন হল বিএ বিএড। আমি সাধারণ এক গৃহিণী, আমার এক ছেলে এক মেয়ে আছে। আমিও সরকারে একটা চাকরি করে সমাজে একটা স্তরে স্থান পেতে চেয়েছিলাম, তবে মানুষের ভাগ্যের কথা কেউই বলতে পারে না। মানুষ একটা আশা করে আর কপালে একটা লেখাই থাকে। জীবনে কিছু দুঃসময় সম্মুখীন হওয়ার জন্য তা সম্ভব হয়নি। অনেক ব্যস্ততা সত্ত্বেও আমার চেষ্টাতে কোনো কম রাখিনি। এই ব্যস্ততার মধ্যেও আমি কিছু ভোকেশনাল কোর্স করেছি, যেমন ধরুন হোম ম্যানেজমেন্ট কোর্স, কম্পিউটার কোর্স, টেইলারিং কোর্স, সফটওয়্যার বানানো শিখেছি। এই কোর্সগুলি আমার ফ্যামিলি মেনটেনেন্সে অনেক সহায়তা হয়। ঘরকে সাজানোর জন্য নিজের বাজেট খরচা না করে অব্যবহৃত জিনিস দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস বানানো যায়, যেমন টেডি ডগ বা অন্য কিছু বানিয়ে ঘরের ড্রয়িং রুমকে নিজের মতো করে সুন্দর করে সাজানো যায়। বাইরে গিয়ে টাকা উপার্জন করতে না পারলেও নিজের হাত থেকে যে টাকা বাইরে খরচা হয়ে যেত তার বহুলাংশে বাঁচানো সম্ভব এবং নিজের বাজেট মেনটেন করতে অনেক সহায়ক। আমি যখন বিএড পড়তাম তখন আমাদের প্রফেসরগণ আমাদেরকে শেখাতেন যে বিএড পড়া শুধু শিক্ষকতা করার জন্য নয়, একজন মা হিসেবেও এই কোর্স খুবই

0: প্রয়োজনীয়, কারণ এই কোর্সে একটি শিশুর মনস্তাত্ত্বিক বিষয় এবং তাদের কিভাবে পড়া শেখাতে হয় তা ভালোভাবে আলোচনা করা হয়, যা একটি শিশুকে সফল মানুষ হিসাবে গড়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করে। আমি একজন চাকুরিরত মহিলা হয়ে টাকা উপার্জন করতে না পারলেও ঈশ্বরের দান করা আমার এই দুই ছেলে মেয়েকে সফল মানুষ করায় এখন আমার জীবনের একমাত্র লক্ষ্য। একজন গৃহিণী হিসেবে শ্বশুর শাশুড়ি সহ পরিবারের সবাইকে উপযুক্ত সেবা করার সাথে সাথে আমার গর্ভজাত দুই ছেলে মেয়েকেও ভালোভাবে দেখাশোনা করতে হবে। তাই আমি অন্ধকার থাকতেই ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুরের পূজা করার পর দুই ছেলে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে ওদেরকে বিভিন্নভাবে অনুপ্রেরণা দিয়ে পড়াশোনায় বসাই। তারপর স্কুল থেকে ফিরে আসার পর একটু খেলাধুলা করতে দে, তারপর তাদের হোমওয়ার্কগুলি করতে আমি সাহায্য করি এবং তাদের কোথায় কী খামতি থাকবে তার সম্বন্ধে দেখি। শিশুদের মন খুবই কোমল, ওদেরকে যেভাবে চাই সেভাবে বানানো যায়। জীবনের সব দুঃখ কষ্টের আজ পর্যন্ত ওদের উপর পড়তে না দিয়ে তাদেরকে লালন পালন করছি। আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো বাচ্চাদের খাওয়া দাওয়া, ওদের পুষ্টি ঠিক মতো হতে হবে। তাই আমি একটা ডায়েট চার্ট বানিয়ে সহজলভ্য জিনিস দিয়ে স্বাস্থ্য ঠিক রাখার চেষ্টা করি। আর বাচ্চাদের একটা বছরের পড়াশোনার মান প্রতিফলন হবে তাদের পরীক্ষায়, এই জন্য পরীক্ষার সময় যাতে বাচ্চারা অসুস্থ না হয় সেই দিককে বিশেষ খেয়াল রাখি। পরিশেষে একটু এইটুকু বলতে চাই যে মায়েরা সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মায়েরা যদি খুব যত্ন সহকারে নিজের ছেলে মেয়েকে সর্বাঙ্গীন উন্নতির জন্য চেষ্টা করে থাকে তাহলে তারা সাফল্যের মুখে কেন দেখবে না? সার্থক ছেলে মেয়েরাই এক উন্নত সমাজ গড়ে তুলবে। তাই চলো আমরা সব মায়েরা মিলে এক উন্নত ও মহৎ সমাজ গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করি। ধন্যবাদ।
1: এন পঞ্চমী দেবী নিজের কথা শুনলেন আমার কথা অনুষ্ঠানে আকাশবাণী শিলচর। এবারে শুনলেন লোকগীতি স্বপ্ন চক্রবর্তী এবং ফেরদৌসী রহমানের কণ্ঠে। প্রথমে স্বপ্ন চক্রবর্তী।

0: শুনলেন রঘুগীতি? স্বপ্ন চক্রবর্তী এবং ফেরদৌসী রহমানের কণ্ঠে, আকাশবাণী শিলচর।
1: এক জমানে সে কাহানি হ্যায় সুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন। কাহানি নহি বদলি, স্টাইল গয়া হ্যায় বদল, জো কাহানিয়া হম সুনতে আয়ে দেখতে আয়ে, আব বহি ভেসি হি কাহানি সুনায়েগা ডিজিটাল।
2: ডাউনলোড ওয়েভস ওটিটি অ্যাপ নাও এন্ড ওয়াচ ফর ফ্রি।
3: কিরে সমীর, আজকাল তোকে এত চিন্তিত দেখায় কেন? শরীর গতি ঠিক আছে তো?
4: আর বলিস না বিকাশ, বয়স তো বাড়ছে, রোজই কোনো না কোনো নতুন সমস্যা দেখা দেয়। এদিকে ইন্টারনেটে যা সব উল্টোপাল্টা টোটকা দেখি ভয় লাগে, বুঝতেই পারি না সঠিক পরামর্শ কার কাছে পাবো।
3: আরে এর জন্যই তো তোকে বলি সব সময় নির্ভরযোগ্য জায়গায় ভরসা রাখতে। তুই কি আজকাল আকাশবাণী শিলচরের নতুন অনুষ্ঠানটির ব্যাপারে অবগত নস?
4: হঠাৎ এই কথা কেন বলছিস?
3: ওখানে একটা দারুণ নতুন অনুষ্ঠান শুরু হতে চলেছে, নাম ডাক্তারের দরবারে।
4: তাই নাকি? কি হবে সেখানে?
3: এখানে অভিজ্ঞ সব ডাক্তার বাবুরা আসবেন, শরীর সুস্থ রাখার নানা উপায় এবং রোগ ব্যাধি নিয়ে সরাসরি কথা বলবেন, একদম খাঁটি ডাক্তারি পরামর্শ।
4: বাহ, এ তো দারুণ খবর দিলি, আমার মতো লোকেদের জন্য তো এটা খুব দরকারি। এখন থেকে তবে নিয়মিত কান পাত্র।

0: সমীর বাবুর মতো আপনারাও কি নিজের এবং পরিবারের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকেন? তাহলে সঠিক ও নির্ভরযোগ্য উপায় জানতে আজই টিউন করুন আকাশবাণী শিলচর। সুস্থ থাকার সব প্রশ্নের উত্তর নিয়ে আকাশবাণীর শ্রোতাদের জন্য হাজির থাকছে একটি বিশেষ অনুষ্ঠান ডাক্তারের দরবারে।
1: আকাশবাণী শিলচর, এখন শুরু হচ্ছে হিন্দি ছবির গান। প্রথম গানটি শুনবেন এ আর রহমান এবং চিন্ময়ের কণ্ঠে, ছবি গুরু।

ধন ধনা ধন ছবি থেকে গানটি শুনলেন নীরাজ শ্রীধর এবং অন্যান্যদের কণ্ঠে। শুনছেন হিন্দি ছবির গান। এবারের ছবি হ্যাপি নিউ ইয়ার শুনবেন শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিং এর কণ্ঠে।

ছবির গানের অনুষ্ঠান এখানে শেষ হল। আকাশবাণী শিলচর অনুষ্ঠানে এবারে শুনবেন উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতের অনুষ্ঠান বর্ণালী, এতে শুনবেন অসমীয়া গীত।

প্রথমে শুনবেন দেবযানী দত্ত ও সম্প্রদায়ের পরিবেশনায়, এবং পরে শুনবেন মীনাক্ষী ভাগবতীর কণ্ঠে।

বর্ণালী অনুষ্ঠানে শুনলেন অসমীয়া গীত আকাশবাণী শিলচর। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ঋতু গুহ।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত ঋতু গুহর কণ্ঠে, আকাশবাণী শিলচর। এবারে শুনবেন আধুনিক গান, শিল্পী শ্যামল ঘোষ।

আধুনিক গান শুনলেন শ্যামল ঘোষের কণ্ঠে আকাশবাণী শিলচর। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 1:29:55। এখন শুনলেন কলকাতা কেন্দ্র থেকে বাংলায় প্রচারিত জাতীয় সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন অং লাইন পাঁচ দিনের ভারত সফরের শুরুতে আজ সকালে বিহারের গয়ায় এসে পৌঁছেছেন। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আজ বলেছেন, ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্দুর 2.0 শুরু করার জন্য প্রস্তুত রয়েছে। পশ্চিম এশিয়ার সংকটের কারণে সরকার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিকে কমপক্ষে 30 দিনের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে বলেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা প্রকাশ করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শান্তি চুক্তিতে পৌঁছতে হলে ইরানকে অবশ্যই হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে হবে। হংকংয়ে এশিয়ান অনূর্ধ্ব 20 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতীয় দল 4টি সোনাসহ 8টি পদক জিতে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে। আসছি বিস্তারিত খবরে। মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন অং লাইন পাঁচ দিনের ভারত সফরের শুরুতে আজ সকালে বিহারের গয়ায় এসে পৌঁছেছেন। বিশ্বখ্যাত মহাবোধি মন্দির ও ঐতিহাসিক সুজাতা মন্দিরে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। বোধি বৃক্ষের নিচে ধ্যানেও বসেন তিনি। গয়ার বেশ কিছু বুদ্ধ মন্দিরও যান তিনি। এদিকে গয়া বিমানবন্দরে মায়ানমারের রাষ্ট্রপতিকে স্বাগত জানান বিহারের কৃষিমন্ত্রী বিজয় কুমার সিনহা। এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও তাঁর সফর সঙ্গী হয়েছে। মায়ানমারের রাষ্ট্রপতির এই সফর দুই দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও বৌদ্ধ ঐতিহ্যকে আরও দৃঢ় করবে বলে মনে করা হচ্ছে। নতুন মাত্রা পেতে পারে ভারত মায়ানমার দ্বিপাক্ষিক সম্পর্কও। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আজ বলেছেন, ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্দুর 2.0 শুরু করার জন্য প্রস্তুত রয়েছে। পুনের খড়কওয়ালসায় ন্যাশনাল ডিফেন্স একাডেমির 150তম কোর্সের পাসিং আউট প্যারেডে তিনি বলেন, অপারেশন সিন্দুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে নির্ভুলভাবে এবং দৃঢ়তার সঙ্গে জবাব দেওয়ার ক্ষেত্রে ভারতের সক্ষমতা প্রমাণ করেছে। জেনারেল দ্বিবেদী আরও বলেন, অপারেশন সিন্দুর দেশের দৃঢ় সংকল্পকে প্রতিফলিত করে, দেশের তিন সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয়কে তুলে ধরেছে। তিনি নবনিযুক্ত সেনা আধিকারিকদের পেশাদারিত্ব, নেতৃত্ব এবং দেশ সেবার সর্বোচ্চ মান বজায় রাখা

0: আর আহ্বান জানান। চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান আজ অবসর নিয়েছেন। নতুন দিল্লিতে সেনাবাহিনীর 3 শাখার পক্ষ থেকে তাঁকে বিদায় সংবর্ধনা জানানো হয়। শহীদ স্মরণে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রী চৌহান বলেন, দেশের নিরাপত্তায় অপারেশন সিন্দুরের দ্বিতীয় পর্ব শুরু করতে ভারতীয় সেনা প্রস্তুত। প্রায় 4 দশক ভারতীয় সেনায় নানা পদে কাজ করেছেন জেনারেল চৌহান। 1981 সালে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। পরম বিশিষ্ট সেনা পদক, উত্তম যুদ্ধ সেবা পদক সহ একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন তিনি। রাজা সুব্রমণি তাঁর স্থলাভিষিক্ত হবেন। পশ্চিম এশিয়ার সংকটের ফলে আন্তর্জাতিক স্তরে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় সরকার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিকে কমপক্ষে 30 দিনের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে বলেছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা গতকাল আন্তঃমন্ত্রক বৈঠকে একথা জানিয়ে বলেন, দেশে অপরিশোধিত তেলের ভাণ্ডার গড়ে তোলার কাজ চলছে। তিনি বলেন, কৌশলগত সংরক্ষণ এবং নিরবচ্ছিন্ন সরবরাহ সুনিশ্চিত করে জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করে তুলতে সরকার কাজ চালিয়ে যাচ্ছে। অতিরিক্ত তেল মজুত ক্ষমতা পরিকল্পনা গড়ে তুলতে বলা হয়েছে।
1: রিগার্ডিং দ্য এফর্টস অফ দ্য গভর্নমেন্ট টু কিপ দ্য প্রাইস স্টেবল ইস ভারত সরকার নে এক্সাইজ ডিউটি কম কি সো দিজ অল এফর্টস হ্যাভ বিন ডান টু কিপ দ্য প্রাইস স্টেবল উই আর ওয়ার্কিং অন দ্য স্ট্র্যাটেজিক রিজার্ভস অলসো অয়েল মার্কেটিং কম্পানিজ কো ওয়ার্কআউট করতে কে লিয়ে কাহা হ্যায় কি এলপিজি কা জো রিজার্ভ হ্যায় দ্যাট শুড বি মিনিমাম 30 ডেজ উইথ দেম এন্ড দে আর ওয়ার্কিং অন ইট এন্ড সিমিলারলি ফর ক্রুড অলসো উই আর ওয়ার্কিং।
0: শ্রীমতী শর্মা বলেন, দেশে পেট্রোল, ডিজেল এবং এলপিজির পর্যাপ্ত মজুত রয়েছে এবং সমস্ত শোধনাগার নিজেদের সর্বোচ্চ ক্ষমতায় কাজ করছে। বর্তমানে দেশে এলপিজি উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, দৈনিক প্রায় 92,000 মেট্রিক টন। কোনো এলপিজি বিতরণ কেন্দ্রে মজুত শেষ হয়ে যাওয়ার খবর পাওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেন। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা 6 প্রকাশ করেছে। এতে মা ও শিশুর ক্ষেত্রে পুষ্টি এবং আর্থিক নিরাপত্তায় দেশের উল্লেখযোগ্য অগ্রগতির ছবি ফুটে উঠেছে। গতকাল প্রকাশিত এই সমীক্ষা অনুসারে দেখা গেছে, স্বাভাবিক প্রক্রিয়ায় শিশুর জন্মগ্রহণের হার 88.6% থেকে বেড়ে 90.6% হয়েছে। প্রায় 96% গর্ভবতী মহিলা প্রসব পূর্ববর্তী সেবা পাচ্ছেন। সন্তান ধারণের প্রথম ত্রৈমাসিকে প্রসব পূর্ববর্তী সেবা পাওয়ার হার 70% থেকে বৃদ্ধি পেয়ে 76.2% দাঁড়িয়েছে। ভারতের মোট প্রজনন হার 2 অপরিবর্তিত আছে। সমীক্ষায় দেখা গেছে, 12-23 মাসের শিশুদের মধ্যে টিকাকরণের হার 96% বেশি। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, মিশন পরিবার বিকাশ সহ জাতীয় পরিবার পরিকল্পনা কর্মসূচির লাগাতার প্রভাবের কারণেই এই অগ্রগতি। বিহার ঝুড়ে ঝড়, বৃষ্টি এবং বজ্রপাতে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন, গয়ায় 3 জন ও ঔরঙ্গাবাদে 2 জনের মৃত্যুর খবর নথিভুক্ত হয়েছে। এছাড়া সারন এবং খাগড়িয়া জেলা থেকে 1 জন করে মারা গেছেন। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী নিহতদের নিকটাত্মীয়দের জন্য 4 লক্ষ টাকা করে আর্থিক অনুদান ঘোষণা করেছেন। ওড়িশায় আজ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর এর কাজ চালু হতে চলেছে। নির্বাচন কমিশনের পরিচালনায় এই কর্মসূচি চলবে 28 জুন পর্যন্ত। রাজ্যের 3,33,00,000 বেশি ভোটদাতা এসআইআর এর কর্মসূচির আওতাভুক্ত হবেন। বাড়ি বাড়ি গিয়ে নাম যাচাই ও ফর্ম বিলির জন্য 45,000 বুথ স্তরের আধিকারিক বিএলও নিয়োগ করা হয়েছে। বাড়ি গিয়ে যাঁদের পাওয়া যাবে না, তারা দুপুর 3টা থেকে বিকেল 5টা পর্যন্ত নির্ধারিত পোলিং বুথে গিয়ে ফর্ম সংগ্রহ ও জমা করতে পারবেন। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 5ই জুলাই। তারপর 1 মাস এ সংক্রান্ত অভাব অভিযোগ ও আপত্তি জানানো যাবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ধার্য করা হয়েছে 6ই সেপ্টেম্বর। ওড়িশায় চলতি তাপপ্রবাহের প্রেক্ষিতে মুখ্য নির্বাচনী আধিকারিক সকালে ও সন্ধ্যায় বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর কাজ চালাতে বলেছেন। দুপুর থেকে বিকেল 3টে পর্যন্ত কোনোরকম আউটডোর কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী নির্বাচনের লক্ষ্যে আজ বিকেল 4টে বেঙ্গালুরুতে কর্ণাটক কংগ্রেস লেজিসলেচার পার্টির সদস্যরা এক বৈঠকে মিলিত হবেন। রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট ইতিমধ্যেই বিদায়ী মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তবে নতুন কেউ দায়িত্ব নেওয়ার আগে রাজ্যপাল তাঁকে অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করেছেন। প্রসঙ্গত, কংগ্রেসের ডি কে শিবকুমার পরিষদীয় দলের পরবর্তী নেতা হিসেবে নির্বাচিত হতে পারেন বলে খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্যে

0: সম্ভাব্য শান্তি চুক্তির বিষয়ে আলোচনা করতে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে শীর্ষ আধিকারিকদের সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে এই বৈঠক পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কোন স্পষ্ট সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। বৈঠকের আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, শান্তি চুক্তিতে পৌঁছতে হলে ইরানকে অবশ্যই হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে হবে, পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতিও দিতে হবে তাদের, পাশাপাশি সে দেশের সমৃদ্ধ ইউরেনিয়ামের ভান্ডার সরিয়ে নিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে অনুমতি দিতে হবে। এদিকে ইরান দাবি করেছে তাদের পারমাণবিক কর্মসূচি কেবলমাত্র অসামরিক বা শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা ব্যর্থ হলে ওয়াশিংটন পুনরায় তাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ করতে পারে। এশিয়ার শীর্ষ নিরাপত্তা সম্মেলন শাংরিলা ডায়ালগে হেগসেথ বলেন, এই ধরনের সামরিক অভিযান পরিচালনার জন্য ওই অঞ্চল এবং সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত অস্ত্রভাণ্ডার মজুত রয়েছে। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা করার জন্য তাদের দেশ সম্পূর্ণ প্রস্তুত বলে তিনি উল্লেখ করেন। হজযাত্রায় সমন্বয় ও যোগাযোগের ক্ষেত্রে অসামান্য দক্ষতার স্বীকৃতিস্বরূপ ভারতীয় হজ মিশন সৌদি আরবের মর্যাদাপূর্ণ লাব্বাইতুম পুরস্কার লাভ করেছে। সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রক থেকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়েছে বলে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ জানিয়েছেন। ভগবান বুদ্ধের জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণকে স্মরণ করে আজ শ্রীলঙ্কায় ভেসাক পোয়া দিবস উদযাপিত হচ্ছে। মাতারার ঐতিহাসিক মিডলেওয়ালা পুরানা বিহারে সপ্তাহব্যাপী জাতীয় ভেসাক উৎসব এর ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নিতে হাজার হাজার ভক্ত সমবেত হয়েছেন। উদযাপনের অংশ হিসেবে দেশজুড়ে 2000-এরও বেশি বিনামূল্যে খাবার ও পানীয় বিতরণের কেন্দ্র দানশালার আয়োজন করা হয়েছে। হংকংয়ে অনূর্ধ্ব 20 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতীয় দল তাদের সাফল্য অব্যাহত রেখেছে। চারটি সোনা, দুটি রূপ এবং দুটি ব্রোঞ্জ সহ মোট আটটি পদক জিতে ভারত পদক তালিকায় চীনের পরে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। আইপিএল ক্রিকেটে ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আগামীকাল গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন অংলাইন 5 দিনের ভারত সফরের শুরুতে আজ সকালে বিহারের গয়ায় এসে পৌঁছেছেন। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আজ বলেছেন, ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্ধুর 2.0 জন্য প্রস্তুত রয়েছে। পশ্চিম এশিয়ার সংকটের কারণে সরকার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিকে কমপক্ষে 30 দিনের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে বলেছে। খবর শেষ হল, এরপর
1: ঘিরে সমীর, আজকাল তোকে এত চিন্তিত দেখায় কেন? শরীর গতি ঠিক আছে তো?
2: আর বলিস না বিকাশ, বয়স তো বাড়ছে, রোজই কোনো না কোনো নতুন সমস্যা দেখা দেয়। এদিকে ইন্টারনেটে যা সব উল্টোপাল্টা টোটকা দেখি ভয় লাগে, বুঝতেই পারি না সঠিক পরামর্শ কার কাছে পাবো।
1: আরে এর জন্যই তো তোকে বলি সব সময় নির্ভরযোগ্য জায়গায় ভরসা রাখতে। তুই কি আজকাল আকাশবাণী শিলচরের নতুন অনুষ্ঠানটির ব্যাপারে অবগত নস?
2: হঠাৎ এই কথা কেন বলছিস?
1: ওখানে একটা দারুণ নতুন অনুষ্ঠান শুরু হতে চলেছে, নাম ডাক্তারের দরবারে।
2: তাই নাকি? কি হবে সেখানে?
1: এখানে অভিজ্ঞ সব ডাক্তার বাবুরা আসবেন, শরীর সুস্থ রাখার নানা উপায় এবং রোগ ব্যাধি নিয়ে সরাসরি কথা বলবেন, একদম খাঁটি ডাক্তারি পরামর্শ।
2: বাহ, এ তো দারুণ খবর দিলি, আমার মতো লোকেদের জন্য তো এটা খুব দরকারি। এখন থেকে তবে নিয়মিত কান পাততে হবে।
3: সমীর বাবুর মতো আপনারাও কি নিজের এবং পরিবারের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকেন? তাহলে সঠিক ও নির্ভরযোগ্য উপায় জানতে আজই টিউন করুন আকাশবাণী শিলচর। সুস্থ থাকার সব প্রশ্নের উত্তর নিয়ে আকাশবাণীর শ্রোতাদের জন্য হাজির থাকছে একটি বিশেষ অনুষ্ঠান, ডাক্তারের দরবারে।
4: আকাশবাণী শিলচর, এখন শুনবেন অনুষ্ঠান নানা রঙের দিন।
5: আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি নানা রঙের দিন অনুষ্ঠান।

তিনি রবীন্দ্র সাহিত্যের একজন একনিষ্ঠ মুগ্ধ পাঠক। রবীন্দ্র গানে ও সাহিত্যে তিনি এক ধরনের প্রগাঢ় শান্তি খুঁজে পান প্রেরণা। তার যতটুকু লেখালেখির জীবন, এতে রবীন্দ্রনাথের প্রেরণা অপরিসীম। তাই নিজেকে রবীন্দ্র ভক্ত বলতে তার একটুও আপত্তি নেই। তার মাতৃভাষা বিষ্ণুপ্রিয়া হলেও সেই ভাষার পাশাপাশি তিনি বাংলা সাহিত্যেরও চর্চা করেন।

0: করেন, বাংলায় কবিতা ও প্রবন্ধ লেখেন। কয়েক বছর আগে বাংলায় তার একটি প্রবন্ধ গ্রন্থও প্রকাশিত হয়েছে। মূলত ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন তিনি, সেই সুবাদে বিভিন্ন উন্নত ভাষা সাহিত্যের সঙ্গে তার একটা সম্পর্ক রয়েছে। সেসব মিলিয়েই তার একটা একান্ত বোধের জগৎ গড়ে উঠেছে ধীরে ধীরে। ছোটবেলায় বাবার ইচ্ছে ছিল তিনি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করুন, কিন্তু তার নিজস্ব ইচ্ছাতেই তিনি ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেন এবং শিক্ষকতাকেই পেশা হিসেবে গ্রহণ করে জীবনে প্রতিষ্ঠা লাভ করেন। তার চাকুরি জীবন শুরু হয়েছিল রামকৃষ্ণনগরের রামকৃষ্ণ বিদ্যাপীঠে, তারপর পাথারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে এবং শিলচর নার্সিং স্কুলে, এরপর হাইলাকান্দি এসএস কলেজে ইংরেজি সাহিত্যের অধ্যাপক হিসেবে যোগ দেন এবং 2003 সালে ওই কলেজ থেকেই অবসর গ্রহণ করেন। আসুন শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রিয় নানা রঙের দিন অনুষ্ঠানে আজকে আমরা শুনি হাইলাকান্দি এসএস কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং কবি লেখক বরুণ কুমার সিংহের জীবনের নানা পর্বের কথা, নানা অনুভূতির কথা।
1: আমার জন্ম হয়েছিল কাছাড়ের বরখলা, ওইখানে আমার বাবা রাজা গোবিন্দচন্দ্র মেমোরিয়াল হাই স্কুলে শিক্ষকতা করতেন, তিনি অঙ্কের শিক্ষক ছিলেন। আমাদের সেই গতানুগতিক জীবন ছিল, কিন্তু একটা আন্তরিকতার মধ্য দিয়েই আমাদের কেটেছিল। বাবা খুবই নিরীহ ধর্মভীরু মানুষ ছিলেন, সেজন্যে আমাদেরও সেভাবেই দিনগুলো কেটেছিল। আমরা পেয়েছিলাম শিক্ষকদের স্নেহ এবং সাহচর্য। আমি ক্লাস সিক্স পর্যন্ত সেই স্কুলে পড়েছিলাম।
2: আপনার জন্ম কবে হয়েছিল?
1: জন্ম 1942 ইংরেজিতে।
2: তো সিক্স পর্যন্ত ওই রাজা গোবিন্দচন্দ্র মেমোরিয়াল হাই স্কুলে পড়েছেন বরখলাতে। আচ্ছা, তারপর কোথায়?
1: তারপর আমার ইচ্ছে হলো আমি শিলচর শহরের স্কুলে পড়ব। তো আমি খুব খেয়ালি ছিলাম ছোটবেলায়, তো এসে শিলচর সরকারি স্কুলে প্রাইভেট ছাত্র হিসাবে পড়েছি, কিন্তু বছরের শেষে আমার দুর্ভাগ্যবশত সেখানে জায়গা হয়নি। তো বাবার স্কুলে আমি বার্ষিক পরীক্ষা দিয়ে ক্লাস এইটে উঠে ভাবলাম যে আমি আর বড় স্কুলে পড়ব না। তো শিলচর তারাপুরের বিদ্যাপীঠ হাই স্কুলে তখন ভর্তি হই,
2: ক্লাস এইটে।
1: ক্লাস এইটে।
2: আচ্ছা, ম্যাট্রিক ওই স্কুল থেকে দিয়েছেন? বিদ্যাপীঠ স্কুল থেকে।
1: বিদ্যাপীঠ স্কুল থেকে। সেখানে আমি পেয়ে গেলাম কয়েকজন ভালো শিক্ষককে, যাদের কথা আমার মনে পড়ে। প্রধান শিক্ষক ছিলেন হরিমোহন দেব মহাশয়, তিনি শিলচর গভর্নমেন্ট স্কুলের অবসরপ্রাপ্ত হেডমাস্টার। আরেকজন শিক্ষকের কথা আমার প্রায় মনে পড়ে, তিনি গবেন্দ্রনাথ চৌধুরী মহাশয়। তিনি আমাদের ইংরেজি পড়াতেন খুবই যত্ন সহকারে, আমাদের গ্রামার পড়াতেন, সেটা আমার পরবর্তী জীবনে খুবই কাজে লেগেছে।
2: আপনি যে বরখলাতে পড়লেন, আপনার বাবা ওখানে শিক্ষকতা করছেন, আপনার বাড়ি কোথায় ছিল?
1: আমার বাড়ি মাছুঘাটে, এখানকার বরাক পাড়ের মাছুঘাট গ্রামে।
2: বরখলা যেহেতু বাবা চাকরি করতেন, চাকরি সূত্রে আপনারা বরখলাতে, আপনি মানে স্কুল জীবনটা এখানে কেটেছে আপনার?
1: হ্যাঁ, আমি ক্লাস সিক্স পর্যন্ত
2: এখানে পড়েছেন। ম্যাট্রিক পাশ করার পরে কলেজে কোথায় গেলেন?
1: আমি গুরুচরণ কলেজে তখন ইন্টারমিডিয়েট ইন আর্টস IA ক্লাসে আমি ভর্তি হলাম। প্রথমে আমাকে বলা হয়েছিল বিজ্ঞান নিয়ে পড়তে, কিন্তু আমার বিজ্ঞানে যেহেতু ইন্টারেস্ট ছিল না সেরকম, তাই আমি কিছুতেই রাজি হইনি। আমি সংস্কৃতে আমাদের স্কুলে পণ্ডিত মশাই খুবই যত্ন করে পড়াতেন, সেই জন্যে সংস্কৃত সহ আমি পড়া শুরু করি।
2: IA পাশ করার পর জিসি কলেজে ছিলেন, মানে মানে গ্রাজুয়েশনটা জিসি কলেজ থেকে?
1: হ্যাঁ, এর মধ্যে একটা কথা আছে, এটা এখানে উল্লেখ করার দরকার মনে করছি। অধ্যাপক ক্ষিতিশচন্দ্র পাল চৌধুরী মহাশয় তখন গুরুচরণ কলেজে পড়াতেন, তিনি আমাকে খুব যত্ন করে পড়িয়েছিলেন সংস্কৃত। তিনি বললেন যে তুমি কাছাড় কলেজে সংস্কৃত অনার্স

0: নিয়ে পড়বে, চলে এসো। আমি স্যারের কথা শিরোধার্য মনে করি বাড়িতে কাউকে জিজ্ঞেস না করে ফর্ম কাছাড় কলেজে ফর্ম ফিল আপ করেছিলাম। তারপর বাবা আমাকে বললেন হয়তো ওর মনে একটা ইচ্ছা ছিল ছেলে ইংরেজি নিয়ে পড়বে, তিনি বললেন অনার্স নিতে হলে ইংরেজি নাও। তখন আমার মনে হলো যে বাবাকে বা আমার বড় দাদা যিনি আমার লোকাল গার্জেন ছিলেন ওকে জিজ্ঞেস না করে আমার কাছা কলেজে ভর্তি হওয়ার চিন্তা করাটা ভুল হয়েছিল, সেটা বুঝতে পেরে আমি সঙ্গে সঙ্গেই আবার জিসি কলেজে ফর্ম ফিল আপ করে ভর্তি হয়ে যাই ইংরেজি অনার্স নিয়ে।
1: জিসি কলেজ থেকে আপনি বিএ পাস করলেন ইংরেজি সাহিত্য অনার্স নিয়ে। আচ্ছা, তো আপনার একটা জিনিস মনে পড়ছে আপনার জিজ্ঞেস করা, যে আপনি গ্রামেই জন্ম মাছুঘাটে, তারপর বরখলায় মানে স্কুলের জীবন কিছুটা কেটেছে, তো আপনার সেই বাল্যবেলার মানে পড়াশোনার তো একটা আপনার ইয়ে ছিল প্রথম থেকেই, কিন্তু এমনিতে বাল্যকালে যে জিনিসটা হয় ছেলেমেয়েরা যে খেলাধুলা বা দামাল পোনা যাকে বলে, সেই ধরনের কোনো কিছু আপনার কি ছিল?
0: হ্যাঁ, আমি চঞ্চল ছিলাম কিন্তু পড়াশোনার দিকে আমার ঝোঁকটা বেশি ছিল। বরখলায় থাকতে স্কুলে প্রথম যে বইটা পুরস্কার পেয়েছিলাম সেটা দক্ষিণারঞ্জন বসুর রবীন্দ্র জীবনী শতাব্দী সূর্য, সেই বইটি সংক্ষিপ্ত অথচ এটাকে একটা দিকদর্শন বলা যায়। আমি তখনই আমার মধ্যে সাহিত্যের প্রতি আগ্রহ দেখা দেয়, এত ম্যাথডিক্যালি বইটি লেখা ভালো একটা বই ছিল। তারপর একটু বড় হয়ে আবার বিদ্যাপীঠ হাই স্কুলে আরেকটি ইংরেজি বই পুরস্কার পাই, টলস্টয়ের আন্না কারেনিনা। তো আমার অজ্ঞাতসারে সাহিত্যের দিকে আমার একটা প্রবণতা দেখা দেয়।
1: মানে এটা ছোটবেলাতেই ছিল আপনার? এটা
0: ছিল
1: মানে খেলাধুলা থেকে আপনার বইয়ের প্রতি একটা আকর্ষণ ছিল, সাহিত্যের প্রতি একটা আকর্ষণ ছিল, মানে এমনিতে শিশু সাহিত্য যাকে বলে আমরা, সেই শিশু সাহিত্যের প্রতি আপনার ঝোঁক কি ছিল?
0: ছিল, কিন্তু সেরকম উল্লেখ করার মতো।
1: আচ্ছা, তারপরে মানে স্কুলে যখন বড় ক্লাসে পড়লেন তখন থেকে মানে সাহিত্যের প্রতি ঝোঁকটা আপনার?
0: বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র আমি বইগুলো মন দিয়ে পড়তাম, কবিতা তো মুখস্থ করতামই, রবীন্দ্রনাথের প্রবন্ধ ভালো লাগলে আমি সেখান থেকেও আমি কিছু কিছু লাইন মুখস্থ করতাম।
1: এই যে সাহিত্যের প্রতি ঝোঁক, বইয়ের প্রতি ঝোঁক, বাড়িতে কি কোনো ধরনের কেউ কেউ ছিলেন যে যে একজন একজন ছোটবেলা থেকে একজন মানে সাহিত্যের প্রতি ঝোঁক, পড়াশোনার প্রতি ঝোঁক মানে কাউকে পেয়েছেন এরকম?
0: আমার বড় দাদা তরুণ কুমার সিংহ, দাদা এখন নেই, তিনি গল্পের বই পড়তেন, বই পড়ে তারপরে তিনি ঘুমোতে যেতেন।
1: আপনি তো গুরুচরণ কলেজ থেকে ইংরেজি অনার্স নিয়ে পাশ করলেন, তারপর স্নাতকোত্তর পড়াশোনাটা কোথায় হলো?
0: আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়তে যাই।
1: সেটা কোন সালে?
0: 1965 সালে।
1: তো সেই সময়ের কথা যদি একটু বলেন, মানে সেই যাওয়া এবং পড়াশোনার ব্যাপারটা যদি, সেই সময় কাজের শিক্ষক হিসেবে পেয়েছিলেন যাদবপুরে?
0: যাদবপুরে আমার ইংরাজি বিভাগের প্রধান অধ্যাপক ছিলেন যশস্বী ইংরেজি অধ্যাপক সুবুচন্দ্র সেনগুপ্ত মহাশয়, তিনি আমাদের শেক্সপিয়ার পড়াতেন। তারপর অমূল্য ধন মুখোপাধ্যায়, যিনি ছন্দের উপরে ওর বিখ্যাত বই আছে, তিনিও আমাদের পড়াতেন।
1: ইংরেজি সাহিত্যে ছিলেন অমূল্য ধন মুখোপাধ্যায়?
0: হ্যাঁ, ইংরেজি সাহিত্যে ছিলেন। আরও বেশ কয়েকজন, আর মিল্টন পড়াতেন ক্যামব্রিজের ডেভিড লেক মহাশয়, আরও এরকম শীলা চ্যাটার্জি যারা খুবই ভালো পড়াতেন, ওদের কাছ থেকে ইংরেজি উচ্চারণ শিখেছি।
1: সেই সময়, সেই কালে বাড়ি থেকে কোনো ধরনের ইয়ে আসেনি যে এত দূর এখান থেকে, এখনের সময় তো না, সে 1965 সাল, মানে সেই সময় বাড়ি থেকে কোনো ধরনের আপত্তি ওঠেনি যে এত দূর যাচ্ছেন পড়ার জন্য?
0: আসলে আমি খুবই খেয়ালি ছিলাম, তো কলকাতা আমার কাছে সাহিত্য ও শিল্পের তীর্থক্ষেত্র স্বরূপ, এটা আমি আগে মনে করতাম, এখনো করি। যে যাই বলুক, আমি কলকাতায় গেলে আমি খুবই শান্তি পাই, মনের খোরাক তো পেয়ে যাই, আমি ভালো ভালো বক্তৃতা শুনতে পাই, এটা আমার একটা বিশেষ আকর্ষণ আছে। এতে করে আমার যে কথা বলার একটা ক্ষমতা, ক্লাসরুমের বাইরে কথা বলার, বক্তৃতা দেওয়ার,

0: কিছুটা ক্ষমতা আমার এসেছিল।
1: পরিবেশটা সে সময় পেয়েছিলেন যে ভালো ভালো বক্তৃতা, ভালো অধ্যাপকদের, খ্যাতিমান অধ্যাপকদের সান্নিধ্য তখন পেয়েছিলেন। তারপর ওইখান থেকে পাশ করার পর ইংরেজি সাহিত্য নিয়ে স্নাতকোত্তর পাশ করার পর কি করলেন?
0: আমি কিন্তু যাদবপুর থেকে পাশ করিনি।
1: আচ্ছা,
0: একটা ব্যাপারে গোলমাল হয়ে যায়, এটাও আমার দুর্ভাগ্য বলতে হবে। ক্লাসে একদিন ডক্টর শিশির চ্যাটার্জি ইংরেজি জ্ঞান নিয়ে ভারতীয় স্কলারদের সম্পর্কে একটু বিরূপ মন্তব্য করেন। তখন আমি তার পারমিশন নিয়ে দাঁড়িয়ে বলি যে আমাদের অধ্যক্ষ, আমি সে কথায় পড়ে আসছি, অধ্যক্ষ আমাদের ইন্ডিয়ান ইংলিশ বলতে তার একটা বক্তৃতায় তিনি বলেছিলেন, অধ্যক্ষ হলেন বিখ্যাত অধ্যাপক আমাদের যোগেন্দ্রলাল চৌধুরী মহাশয়, শিলচর গভর্নমেন্ট স্কুলের শতবার্ষিকী অনুষ্ঠানে তার একটা বক্তব্য ছিল, পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার অব ইংলিশ ইন ইন্ডিয়া। অনার্সের ছাত্র হিসাবে আমি ওর বক্তৃতা শুনতে যাই। তিনি বলেছিলেন পৃথিবীর অন্যান্য দেশের যেরকম ইংরেজি চর্চা হয়, এর আলাদা আলাদা রূপ থাকে, সেরকম ইন্ডিয়ান ইংলিশ ও চলতে পারে। সে কথাটা বলায় ডক্টর চ্যাটার্জি আমার উপরে বিরক্ত হন এবং পরের দুই একটি ক্লাসে উনি আমাকে বিদ্রুপ করতে শুরু করেন। সেটা আমার পক্ষে গ্রহণযোগ্য মনে হয়নি। তারপর আমি কিছুটা নিরাশ হয়ে ৬ মাস পরে বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে আসি এবং শিক্ষকতা শুরু করি হায়ার সেকেন্ডারি স্কুলে।
1: মানে এখানে পলাগোপত্যকা চলে আসেন, এখানে চলে আসেন?
0: হ্যাঁ।
1: আচ্ছা, এখানে তারপর শিক্ষকতা করলেন কিছুদিন?
0: হ্যাঁ।
1: কোথায় শিক্ষকতা করেছেন?
0: ১৯৬৬তে আমি রামকৃষ্ণ বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারিতে বিষয় শিক্ষক হিসাবে,
1: মানে রামকৃষ্ণনগরে?
0: রামকৃষ্ণনগরে।
1: আচ্ছা, তারপর?
0: তারপর এখানে যাতায়াত ব্যবস্থা শিলচর থেকে কষ্ট হয়, আমি এক বছর পরে ছেড়ে দিই। তারপর আবার আমি চলে যাই লখনৌতে একটা ট্রেনিং নিতে, লিটারেসি হাউস, একজন আমেরিকান ভদ্রমহিলা গান্ধীজির কথায় ওখানে সেই লিটারেসি হাউস বা সাক্ষরতা নিকেতন করেছিলেন, সেখানে টেকনিক্স অফ সিম্পল রাইটিং এর উপরে রাইটার্স ওয়ার্কশপ হয়েছিল, আমি সেই ট্রেনিং এ যোগ দিয়েছিলাম।
1: কতদিনের ট্রেনিং ছিল সেটা?
0: ৩ মাসের। ওখানে আমার যে অভিজ্ঞতা সেটা খুবই কাজে লেগেছে। তা ওর এক আত্মজীবনী ছিল ডক্টর ওয়েলদি হনসিঙ্গার ফিশার, ওই আমেরিকান মহিলার নাম, অনেক বয়স হয়েছিল তখন, তার ৮০ উপরে, কিন্তু উনি তখনও খুব অ্যাক্টিভ ছিলেন। তার আত্মজীবনীর নাম টু লাইট এ ক্যান্ডেল, এবং লিটারেসি হাউসের মূল কথাটাই হলো ইট ইজ বেটার টু লাইট এ ক্যান্ডেল দেন টু কার্স দি ডার্কনেস। সেই জন্য আমি আমার কর্মজীবনে এই যে ইতিবাচক দিকগুলোর উপরে আমি জোর দিয়েছি।
1: তো তারপর আপনি এমএ পাস কবে করলেন?
0: আমি তারপর আবার পাথারগান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে ১ বছর ৩ মাস করার পরে নার্সিং স্কুলে শিলচরের লিভ ভ্যাকেন্সিতে চাকরি পেয়ে চলে আসি।
1: নার্সিং স্কুলে কতদিন কাজ চাকরি করলেন?
0: আমি প্রায় ৪ বছর।
1: আচ্ছা,
0: ১৯৬৯ থেকে ১৯৭৪ পর্যন্ত নার্সিং স্কুলে থাকার সময় আমি ইংরেজিতে এমএ পাশ করি।
1: থেকে কোথা থেকে?
0: গুয়াহাটি বিশ্ববিদ্যালয়।
1: আচ্ছা, গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে, মানে প্রাইভেট, এজ এ প্রাইভেট ক্যান্ডিডেট হিসেবে?
0: প্রাইভেট ক্যান্ডিডেট।
1: তারপর আপনি চলে গেলেন হাইলাকান্দি এসএস কলেজে নার্সিং স্কুলের পর।
0: হ্যাঁ।
1: তো দীর্ঘ কয় বছর চাকরি করলেন এসএস কলেজে?
0: ওখানে প্রায় ২৯ বছর।
1: ২৯ বছর এখানে চাকরি করলেন, মানে ইংরেজি সাহিত্যের অধ্যাপক হিসেবে। লেখালেখির জীবনটা আপনার, তো বাংলায় লিখেন, মণিপুরিতে লিখেন, ইংরেজিতে লিখেন, তো এই এই যে লেখার চর্চা, মানে সেটা এরপরেই আপনার ইয়ে হয়, মানে যখন পড়াশোনা করেন কলেজ জীবন, কলেজ জীবনের পর, মানে ওই স্নাতকোত্তরের পর, এরপরেই আপনার এইগুলোর ইয়েটা বেশি হয়, লেখালেখির শুরুটা?
0: লেখার ব্যাপারে গুরুচরণ কলেজের যে আমি বলবো উজ্জ্বল যে সারস্বত পরিমণ্ডল, এটা আমাকে খুব প্রেরণা জুগিয়েছে। অনেক ভালো ভালো অধ্যাপক এবং আমাদের সহপাঠী এবং সহপাঠিনীরা খুবই ভালো ছিলেন। তারপর বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় চর্চা করার ক্ষেত্রে কবি অধ্যাপক ব্রজেন্দ্র কুমার সিংহের একটা অবদান রয়েছে আমার জীবনে। তিনি আমাকে উৎসাহ দিতেন, তার একটা পত্রিকা ছিল প্রতিশ্রুতি।

0: পদ্ধতি, সেটাতে আমি লিখতাম বিষ্ণুপ্রিয়া ভাষায় এবং অনুবাদ বাংলা থেকে কবিতা অনুবাদ করতাম। ওইভাবেই আস্তে আস্তে সাহিত্য রচনার দিকে আমি চলে আসি।
1: এমনিতে আপনি কি লিখেন, মানে মণিপুরি বিষ্ণুপ্রিয়া মণিপুরিতে কি লিখেন, কবিতা লিখেন?
0: কবিতা লিখি,
1: কবিতা প্রবন্ধ লিখেন?
0: প্রবন্ধ লিখি।
1: আর এমনিতে বাংলাতে বাংলা লেখার যে চর্চাটা, বাংলা লেখার যে অভ্যাসটা, সেটা কিভাবে গড়ে উঠলো আপনার?
0: এটার রবীন্দ্রনাথের প্রভাব খুবই বেশি, আমি বলতে দ্বিধা নেই। আমি একজন রবীন্দ্র ভক্ত এবং আমার জীবনের বিভিন্ন পর্বে রবীন্দ্রনাথের লেখা আমাকে প্রেরণা জুগিয়েছে এবং সেটাই আমাকে লিখতে সাহায্য করে।
1: যেহেতু আপনি রবীন্দ্র ভক্ত বললেন, তো রবীন্দ্র সাহিত্যের অনুবাদ কতটুকু করেছেন আপনি বিষ্ণুপ্রিয়াতে?
0: আমি অনুবাদ কম করেছি। গীতাঞ্জলি থেকে একটা কবিতা করেছিলাম, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, সাধক গো প্রেমিক গো পাগল গো ধরায় আসো। তো আমি সেভাবে কাজ, উল্লেখযোগ্য কাজ না করার একটা বড় কারণ, আমার একটি শিশুকন্যা ক্যান্সারে মারা যায় 70-এর দশকে, 1977-এ খুব অল্প বয়সে মারা যায়। তার ফলে আমি কিছুটা কাজের ব্যাপারে উদাসীন হয়ে যাই। আমি কলকাতায় ট্যাগোর রিসার্চ ইনস্টিটিউটে গিয়েছিলাম ওই অনুবাদের ব্যাপারে ওদের একটা অনুমতি নেওয়ার জন্য, কিন্তু কার্যত আমি সেভাবে এগোতে পারিনি।
1: তো সেই মানসিক একটা দুর্যোগ আপনার ছিল সেই সময়টাতে, তো এখন তো আপনি সেইটা কাটিয়ে উঠেছেন অনেকটাই, তো এই মুহূর্তে এমনিতে বিষ্ণুপ্রিয়াতে কি ধরনের, মানে বিষ্ণুপ্রিয়া সাহিত্যে কি ধরনের অনুবাদ বা এমনি মৌলিক লেখালেখি অঞ্চলে কিরকম হচ্ছে?
0: আগের চেয়ে তো অনেক ভালো হচ্ছে, তবে একটা জিনিস আমাকে পীড়া দেয়, যারা লেখেন তারা অন্যের লেখা বাংলা ইংরেজি সাহিত্য সেভাবে পড়াশোনা করেন না, যেটা আমার কাছে একটা নেতিবাচক দিক বলে মনে হয়। লেখার গুণগত যে মান সেটা কমই মনে হয় আমার কাছে।
1: বিষ্ণুপ্রিয়া মণিপুরিতে মানে আধুনিকতা, মানে কতটুকু মানে আধুনিকতার ছোঁয়া রয়েছে বর্তমান এই সময়ের সাহিত্যে?
0: আধুনিকতা, এটা হয়তো ভাষার আঙ্গিকের দিক দিয়ে হয়তো আধুনিকতা আছে, কিন্তু আমরা ইউরোপীয় সাহিত্যে যে মানসিক যন্ত্রণা, সভ্যতার যে বিপর্যয়, এসব নিয়ে চিন্তাভাবনা আমাদের লেখকরা কতটুকু করেন সে বিষয়ে আমার সংশয় আছে।
1: মানে কারণটা কি, এই যে বিষ্ণুপ্রিয়া সাহিত্যে এই যে আধুনিকতার বা এই যে বললেন সভ্যতার যে ব্যাপার, মানে এটার কারণটা কি, মানে কি মনে হয় আপনার? মানে আজকের তরুণ প্রজন্মের মধ্যে বিষ্ণুপ্রিয়া, আমি বিষ্ণুপ্রিয়া সাহিত্যের কথাই, বিষ্ণুপ্রিয়া মণিপুরি সাহিত্যের কথাই বলছি, মানে তরুণ প্রজন্ম কি সেভাবে উঠে আসছে না, সমস্যাটা কি রয়েছে?
0: এটা সংস্কৃতির একটা ব্যাপার আছে, আমাদের বর্তমান প্রজন্ম সেভাবে পরিশ্রমী নয়। আমি পড়াশোনার দিকটাই বলছি আর কি, আমরা যে পরিশ্রমটা করেছিলাম সেটা আজকের প্রজন্মের ছাত্রছাত্রীরা ততটা করেন না, এটা আমার মনে হয়।
1: আমাদের এই অঞ্চলে মাতৃভাষার অধিকারের রক্ষার, অধিকার রক্ষার দাবিতে আমাদের এই অঞ্চলে অনেক আত্মাহুতি দিয়েছেন, আপনাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষার অধিকার রক্ষার দাবিতে একজন আত্মাহুতি দিয়েছেন সুদেষ্ণা সিনহা, শহীদ সুদেষ্ণা সিনহা, মানে এত বড় একটা গর্বের জায়গা বিষ্ণুপ্রিয়া মণিপুরীর একজন শহীদ হয়েছেন। তো সেইখানে আজকের এই যে বিষ্ণুপ্রিয়া মণিপুরীর যে ভাষা সাহিত্যের সংকট, মানে এই সংকটটার স্বরূপটা কি মনে হয় আপনার?
0: আসলে এক্সপোজার, যেটাকে বাংলায় কি বলবো, গ্রহণ ক্ষমতা, বাংলা ইংরেজি কিংবা হিন্দি, আমি তো মনে করি যে এসব সাহিত্য পড়াশোনা করলে তো লাভই, এতে আমাদের আহরণ ক্ষমতা যদি বেড়ে যায় তাহলে এটা আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরি সাহিত্যেরই লাভ, সেটা চলে আসবে, ভাব ভঙ্গি সবই চলে আসবে, একটু ইনডাইরেক্টলি এটা চলে আসতে পারে বলে আমার বিশ্বাস।
1: স্বাভাবিক, উন্নত ভাষা উন্নত সাহিত্যের একটা ছাপ থাকাটা খুবই স্বাভাবিক এবং খুব স্বতঃস্ফূর্ত এটা, কিন্তু তারপরও যে সংকটটা রয়েছে সেই সংকটের জায়গাটা মানে আমি বলতে চাইছি।

0: সিরিয়াসনেসের অভাব, নিজের সাহিত্যের প্রতি যে দরদ, এটা সেরকম গভীরতা পায়নি বলে আমার মনে হচ্ছে। ধরুন ইংরেজি সাহিত্য পড়লে আমরা, যেহেতু এটা বিশ্ব সাহিত্যর সঙ্গে সম্পর্ক রয়েছে, একেবারে এর ব্যাপ্তিটা বিশাল, তখন আমাদের আহরণ ক্ষমতা বেড়ে যায়, রিসেপটিভিটি যাকে বলা ইংরেজিতে, সেটা থাকলে আমাদেরই লাভ ছিল। কিন্তু এ নিয়ে এই প্রজন্মের লেখক লেখিকারা কতটুকু সময় দেন, এটি আমার ভাবনা।
1: আপনি অবসর কবে নিয়েছেন এসএস কলেজ থেকে?
0: 2003 ইংরেজি,
1: 2003, তো 12 বছর হয়ে গেছে। তো অবসর, এই জীবনটা, এই যে অবসরের জীবন, কিভাবে কাটাচ্ছেন এখন?
0: আমার বই পড়তে ভালো লাগে, আর স্পোকেন ইংলিশ আমি মাঝে মধ্যে পড়াই। ইদানিং আমাকে পুরনো কলেজ থেকে পার্ট টাইম শিক্ষক হিসাবে নিযুক্তি দেওয়া হয়েছে, ক্লাসে গেলে আমার ভালোই লাগে পড়াতে।
1: আচ্ছা, ছাত্রদের সান্নিধ্যে থাকতেই ভালো লাগে আপনার? বই তো আপনার চিরসঙ্গী সবসময়, ছোটবেলা থেকেই ছিল, এখনো আছে, বিভিন্ন ধরনের সাহিত্য পড়েন, বাংলা, ইংরেজি, বিষ্ণুপ্রিয়া তো রয়েছে, মণিপুরী সাহিত্য রয়েছে। এমনিতে গান শুনতে ভালো লাগে, কি ধরনের গান আপনি পছন্দ করেন?
0: আমার সবচেয়ে প্রিয় রবীন্দ্রসঙ্গীত।

0: মানে বর্তমান বাংলা সাহিত্যে আপনি পড়াশোনা করেন, কি ভালো লাগে আপনার? প্রবন্ধ, গল্প, উপন্যাস, কবিতা, আধুনিক বাংলা সাহিত্য, মানে কোনটা আপনার প্রিয়?
1: প্রবন্ধ সাহিত্যে আমি অধ্যাপক অম্লান দত্তের প্রবন্ধ আমি এখন পড়ি। এর আগে তো বুদ্ধদেব বসু আরও অনেকে আছেন, যখন দেশ পত্রিকার দাম ছিল 40 পয়সা, আমি তখন থেকে দেশ পত্রিকার

0: মূল্যবান প্রবন্ধ লেখাগুলো পড়তে শুরু করি এবং সাগ্রহে অপেক্ষা করতাম কখন আমি দেশ পত্রিকাটা পাব।
1: তো আপনি তো বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্যের সঙ্গে দীর্ঘদিন থেকে যুক্ত রয়েছেন, লেখালেখিও করেন, মানে তরুণ প্রজন্মের কথা বললেন, মানে আমার জানতে ইচ্ছে করছে যে আপনি এখন যেহেতু অবসরের জীবনটা কাটাচ্ছেন, তো বিষ্ণুপ্রিয়া এ অঞ্চলে বরাক উপত্যকা থেকে কোনো ধরনের কাগজের সঙ্গে কি আপনি যুক্ত, ছোট কাগজের মানে প্রকাশনার সঙ্গে বা সম্পাদনার সঙ্গে যুক্ত, বা কোনো পরিকল্পনা কি আপনার আছে ভবিষ্যতে এ ধরনের কাজের সঙ্গে যুক্ত হওয়ার?
0: আমি যুক্ত নই, কিন্তু আমার ইচ্ছে হয় যখন আমি নতুন কিছু লিখব নিজে ছাপিয়ে কম পরিসরে হোক আমি বের করে সেটা আমার প্রিয়জন যারা ওদের কাছে পাঠিয়ে দেব বাই পোস্ট। এইভাবেই আমি আমার মনের ভাব প্রকাশ করতে চাই।
1: আপনার কোনো গ্রন্থ কি প্রকাশিত হয়েছে?
0: হ্যাঁ, বাংলায় 2001 ইংরেজিতে মস্তক তুলিতে দাও বাংলা প্রবন্ধের বই বেরিয়েছিল।
1: এটা প্রবন্ধ গ্রন্থ?
0: প্রবন্ধ,
1: ওই একটাই গ্রন্থ রয়েছে।
0: হ্যাঁ, আর যখন আমাদের ত্রিপুরার নেতা বিমল সিংহ আততায়ীর গুলিতে ভাইয়ের সঙ্গে মারা যান, তখন আমরা এক স্মৃতি গ্রন্থ বের করি। তখন আমি সাহিত্য পরিষদ সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম, বের করি ওই তিনটি ভাষায়, বাংলা, বিষ্ণুপ্রিয়া এবং ইংরেজিতে। আমার সঙ্গে সম্পাদক ছিলেন, আমি এককালে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য পরিষদের সভাপতি ছিলাম, তখন আমরা বের করি।
1: তো আমি একটু অন্য প্রসঙ্গে আসি এবার, মানে আমাদের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার জীবনের কোনো ধরনের আক্ষেপ কি রয়েছে, কোনো না পাওয়ার বেদনা কি রয়েছে?
0: আছে, কিন্তু আমি দুর্মর আশাবাদী, কাজে এটা কাটিয়ে উঠেছি। এর একটা দিক হলো যে আমার প্রাপ্তির দিকটার কথাই চিন্তা করি, আমি আমার এখানে বরাক উপত্যকার আমার বন্ধু বান্ধব যারা এবং আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের সকলের কাছ থেকে যে আমি আমার কর্মজীবনে বা পরবর্তীকালে যে সমাদর পেয়েছি, সাদর যে একটা ইয়ে পেয়েছি, এটা আমার কাছে বিশেষ প্রাপ্তি মনে হয়।
1: তো এটাই কি আপনার সবচেয়ে সুখের মুহূর্ত, আপনার জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত?
0: আবার রবীন্দ্রনাথে ফিরে যাব, আমার বক্তব্য শেষ করার আগে সেটা হল গীতাঞ্জলির কয়েকটি লাইন, যুক্ত কর হে সবার সঙ্গে, মুক্ত কর হে বন্ধ, সঞ্চার কর সকল কর্মে শান্ত তোমার ছন্দ। এই অস্থিরতার যুগে আমি মনে করি রবীন্দ্রনাথের কথা যদি স্মরণ করি মাঝে মাঝে আমরা, তাহলে শান্তি অবশ্যই পাব। এবং আমরা বরাক উপত্যকায় বাস করে যে সংকটের মধ্যে আছি সেটা আমার ওই পড়াশুনো আমার কাজে লাগে এবং আমাকে প্রেরণা দেয়।
1: তো আজকে আমরা আপনার অনুষ্ঠান আমরা শেষ করতে চাই আপনার একটি স্বরচিত কোনো লেখা দিয়ে, কোনো কবিতা যদি আপনি পড়েন, সেটা বাংলায় হোক সেটা বিষ্ণুপ্রিয়া মণিপুরীতে হোক।
0: অনেক বছর আগে বিষ্ণুপ্রিয়া মণিপুরী একটা কবিতা লিখেছিলাম ঘুম বলে, সেটার শেক্সপিয়ারের একটা টেম্পেস্টের কয়েকটি লাইন আমার প্রেরণার যুগিয়েছিল। উই আর সাচ স্টাফ এজ ড্রিমস আর মেড অন অ্যান্ড আওয়ার লিটল লাইফ ইজ রাউন্ডেড উইথ এ স্লিপ। গুয়াহাটিতে এই কবিতাটা লিখেছিলাম আমার একটা দুঃসময়ে, কারণ আমি 2 বছর আমার সময় নষ্ট হয় বিয়ে পড়ার সময়, এটা আমার খাম খেয়ালিপনার জন্য। তো আমি তখন ওই কবিতাটা লিখেছিলাম। 12 বরণহান দিতই টিংতই হাবি খোরাঙর পাতা, 12 বরণর এলায় শান্তি পেইত চিক ঘুমর ডাকখানো পানাইয়া করের, যন্ত্রণার চক্রব্য হয়ে গো বাগানি নাই তৈ, খানি বানা খানি পানা খানি সেয়ার মায়ালো হপনর ঘুমে থায়া থায়া মাঙনিতে পারিয়ার। আবার বৃষ্টি আসবে, তৃষ্ণার পাতাগুলো আবার ভিজবে, আবার বৃষ্টির গানে আমি শান্তি পাব, যন্ত্রণার এই চক্রব্যূহ ভাঙা যাবে না তো।

0: একটু চাওয়া একটু পাওয়া, একটু ছায়ার মায়ায় আমরা তো স্বপ্নের ঘুমে হারিয়ে যেতে পারি।
1: নানা রঙের দিন অনুষ্ঠানে এতক্ষণ আমরা শুনলাম হাইলাকান্দি SS কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং কবি লেখক বরুণ কুমার সিংহের জীবনের নানা পর্বের কথা, নানা অভিজ্ঞতা আর অনুভূতির কথা। তার সুদীর্ঘ সুস্থ জীবন আমরা কামনা করি। আপনারাও সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আমাদের অনুষ্ঠানের সময় প্রায় ফুরিয়ে আসছে। অনুষ্ঠান থেকে বিদায় নেবার আগে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা আর ভালোবাসা। সে সঙ্গে জানিয়ে দিই অনুষ্ঠানে ভাষ্য রচনা এবং সাক্ষাৎকার গ্রহণী ছিলেন সুজিত দাস, উপস্থাপনা মনোজ দেব, সম্পাদনা অভিজিৎ নাথ, এটি প্রযোজনা করলেন দিব্যজ্যোতি পুরকায়স্থ। আপনারা ভীষণ ভীষণ ভালো থাকুন, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভালো রাখুন। নমস্কার।

বানু চৌধুরীর পরিবেশনায় শুনলেন লোকগীতি। লোকগীতির অনুষ্ঠানের সবশেষ গানটি শুনবেন যুগল কৃষ্ণ বণিকের পরিবেশনায়।

লোকগীতির অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর, এখন শুনবেন তপন চট্টোপাধ্যায়ের সিনথেসাইজার বাদন।

0: আকাশবাণী শিলচর শুরু হল আমাদের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্টসে এবং FM 102.3 মেগাহার্টসে। আকাশবাণী শিলচর কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্রে প্রচারিত হিন্দি সংবাদ।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মাই প্রশান্ত কুমার। सेना प्रमुख जनरल उपेंद्र द्विवेदी ने कहा

哎呀，不打给灯的吧，我家咕噜不出多了别的那来呢，苦帮的酱油。

나는 꼬이는 으쨔뚜네 흘리까도 실룩룩룩 호빨에 물러온 신경이 나시대기

아 생나가 빠뭉아느기 하여더나 컴버도 하다이빠 서라린 향만의 부자회

তাবিরাই এলাংবম নেত্রজিৎ কি খন্তকতগি মতমিসাই অনিখ মথং মথং গোইন সৈরিংব সিং মতং সিটন তি থবি দেবী আমি বীরমণি হৈসনাম্ব হুজিমি কুখরগি মতংদ মণিপুরীদ পাও ফংবিগনি।

আকেশ পানি শিলচর কুঞ্জালাল জেন্দ্রেবম পাও পাজারে সুপ্রিম কোর্ট রাইজসিং আসিগি হাইকোর্ট সিংদ পন্দনো লাইদিব কেস সিংগি আসুম ওয়াইল বিচার থিনথব তৌতনা থা আহুমগি মানুংদ রাই পিনেনব খাঙ্গনখরে কেস সিং মতম সাং লিরিওন্দুন লাইরকসিন মারম বয়রগ ওয়াক থাঙ্গলিব মিওই সিংদ সাউনা আকাবে পিরকপদগি সুপ্রিম কোর্ট না খংথাঙ্গসি লখলকবনি গুয়াহাটি হাইকোর্ট না সঙ্গাইরব সৈসপ জুবিন গার্ড কি মিসিগি মতাংদ বিচার চথদুন লাইরিব মিসক শ্যামকানু মহন্তগি জামিন পিবিনব থাঙ্গলক ওয়াকট ইয়াখিদ্রে বাক্সা জেলাগি কৈসুমসংদ হৌজক হৌজিক বন্দি ওইদুন লাইরিব শ্যামকানু মহন্তগি জামিন পিবিনবগি থাঙ্গলক চেগি মতকত মতম সান কোর্ট সিনা খন্নতুন লাখিবনি হিরমসিগি মতাংদ হিয়ারিং চথরক মতমদ সিনিয়র অ্যাডভোকেট প্রাণ বোরানা ইয়ামিন পিবিনবগি থাঙ্গলক ওয়াকট কি মায়োকত রাজ্য সরকারগি উকিল দেবজিৎ সৈকিয়ানা ওয়েট জংখি নকল আনিমকি ওয়া তারো মতুংদ কোর্ট না শ্যাম কানু মহন্তগি জামিন পিবগি ওয়াফম আসি টাঙাইখিবনি মথং জুন থাগি তাং নিপান মিসি আসুকি মারি লাইনা মিওই মারিগি হিয়ারিং চথগনি হাইরে রাইজসিদ লাগলিব আগস্ট থাগি তাং তারাদগি তাংক আনি থোক মিকোক মসিং থিবগি থবক হৌরগনি তাং তারাতরেতগিদি মিকোক থিগদ অফিসার সিংন ইয়ুম ইয়ুম খুদিংদ চলগ মিকোক থিবগি থবক চতকনি হাইরিব থোরাং আসি সেপ্টেম্বর থাগি তাং তারা মঙা ফাওব লেপতন চতগ তৌরি পানবাই মদুদি রাইজ সিদ মিকোক থিনবগি মতাংদ অফিসার লিসিং মতফু মঙা সিজিনগদৌরি নাকল মরমদ মিকোক মসিং থিবদ সিজিনগদব অফিসার সিং আমাদি আতাই মারি লাইনব কর্মচারী সিং ট্রান্সফার তৌদনব সো খঙ্গলকলি শিলচর ইয়াউন তামুলপুর ধেমাজি আমাদি মারিগাঁও জেলাদ হৌকিব সগোল সেন নুমিত হিরমসিগ মারি লাইনানা তাকপি তামিবগি থৌরমসু পাংথোকপা হৌখ্রে মণিপুরদ হৌকিব ক্রিস্ত কুমজা লিসিংনি কুলহন্দোই কি মে থাদগি হৌরকিব কাংলুক ইরাং হৌজেকচু সরকার আসিন মপুং ফান লাকসিনব গমদ্রি ইরাং আসিগে খুসম নরকতুন কুকি আমাদি তাংখুল নাগা ফুরুক হৌজেকচু চাইনবগি থৌদক থোকলি নারাং আমুক ইনৌ নৌনা কুকি লালহৌবজে চিংনব সিংন লম্বি থিংবগি ওয়াথোক মারি লাইনানা নোমাই কাপসিলকপদ গাড়ি ড্রাইভার আমা সিরে দুগা পুলিশ কি মিওই আমানা সোকপ নংলি নারাং মণিপুরগি উখরুল জেলাদ চান থাকব পোলম সিং মসিং জামলব গাড়ি সিংদ পুছিনদুন চলিঙ্গাই মতমদ কুকি লালহৌব সিংন নোমাই কাপসিলকপদগি খুদকত গাড়ি থৌব মিসক আসি লাইখিদবনি সরকারগি মাইগাইদগি সেকুরিটি ফোর্স সিং থমজিনদুন থিবোমগি থবক চথজরবসু হৌজিক ফাওবদ মারি লাইনব মিওই মতা ফাব পুনবগি পাও লাইত্রি পনবাই মদুদি হৌজিক কুকিন ফাজিনখিব নাগা মিওই তরুক আদুগা নাগান ফাজিনখিব কুকি মিসম তারা মারি থাদোপ লাইত্রি মখই সিরামলগদ নত্রগ হিংলিব্র হাইবদ হৌজেকসু লাইখাই তাব গমদ্রি রাইজ সরকারগি মাইগাইদগিদি মখইগি খংগুল লিখুন থিনদব আকনব থৌরক লখললি বরাকবেলি হোমিওপ্যাথিক ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন আসি লাংদন হয়ং শিলচরদ ডাক্তার বি আর আম্বেদকর মেমোরিয়াল লাইব্রেরির হলদ আয়ুপুং তারামাথই তাব মতমদ হেনিমেন জয়ন্তী আমাদি রবীন্দ্র জয়ন্তী নিংসিং থৌরম পাংথোকনি হাইরি হাইরিব থৌরমসিদ হানগি কেন্দ্র মন্ত্রী কবীন্দ্রপুর কহেস্থদ মশা লাইখিদ্র মতংসিদ ইকাই খুমনব উৎপ ওইনা হেনিমেন মানা আমাদি সঙ্গনারিবি সাহিত্যকার কস্তুরি হোম চৌধুরীদসু হেনিমেন মানা লান্থোকনি হাইরি সিরিবুমনি শহর মনুমক্ত লম্বিদ নোংগি ইসিং তুংদন লাইব আমাদি তোমান তোমানব শহরগি লম্বি ইসিংদ কাই টোই থোপন মরম ওইদুন মিয়ামদ থোকলিব আপনব কয়াসিগি মতাংদ ঙরাং শহর আসিদ লাইব বিপিন চন্দ্র পাল নিংসিং সংলেনদ মিয়ামগি মিফাম আমা পাংথোখ্রে মিফামদ হুজিক ওইরিব ফিবামগি মতাংদ কুবন খননাইনাদুন লখতপম থোপ ওয়ারেপ কয়া লখনব ওয়ারেপসু খনকি মিফামদ এমএলএ জাকিয়া হুসেন আহমেদ সিরিবুমনি জেলাগি সভাপতি সঞ্জীব পানিকমদি সোশ্যাল ওয়ার্কার সতু রায় সিনেচিং মিওই সিং সরুক ইয়াখি পাও লইজারে আকাশ পানি শিলচর মণিপুরী থরম আসি গইনদি মতাং আসি লুছেন জানব তাবিরিব সিংদগি ইয়াথং নিজারি পিনবিরসি

এতক্ষণ শুনলেন মণিপুরি অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এবার শুনবেন ডিমাসা অনুষ্ঠান।

এইবো আকাশবাণী শিলচর ক্রিবনে হামজাও মাখা চৌমাখনারি দিনী যেন্দু মাসা প্রোগ্রাম যেন্দু মিডিয়াম ওয়েবনি মিটার রেজা থাম বিশা থাম মাগনি পয়েন্ট মাক থাম মাগনি ক্রাউডে রেজা যায় মাখন যায় কিলো হারচা অডে এফ এম নি রেজা সি মাগনি পয়েন্ট মাক থাম মেগা হারচা দিনী সিংশ্রী বসাইন মেয়েবার দাইননি সাইনটিমজি ইংরেজি মাইটাইনি রিজিংনি মাইটাই খন্ড দিনী যেন্দু মাসা প্রোগ্রাম হাসগং থাকালাই না রেজাবতাই হাকজেরহা রেজাবতাইগ্রা অডে ইহন থাওয়ালা নালাইলাইনিং সাইন্সিনি গ্রাউজমা দু সিগাং থাওয়াখানালাইনাং রেজাবতাই এবহা রেজায়া কৃষ্ণা লাংটাসানি কুরাংহা

এতক্ষণ শুনলেন ডিমাসা অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এখন শুনবেন দিল্লি কেন্দ্রে প্রচারিত ইংরেজি সংবাদ।

0: कहानियाँ सुनते आए देखते आए अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
1: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
2: আকাশবাণী শিলচর অনুষ্ঠান পরিচিতি। প্রথমে শুনবেন আজকের দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠানের সময়সূচি এবং পরে আগামীকালের অনুষ্ঠান সূচি। আজ সন্ধ্যা 6:15 বাংলা ছবির গান, চাষাবাদের কথা সন্ধ্যে 6:45। এতে গ্রীষ্মকালীন ফসলের যত্ন নিয়ে বলবেন বিমলেন্দু রক্ষিত। হিন্দি ছবির গান রাত 7:15 ও রাত 8:20। রাত 8:00 শ্যামাসঙ্গীত শুনবেন মনিকা চক্রবর্তীর কণ্ঠে। লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি শুনবেন উস্তাদ রশিদ খানের কণ্ঠে রাত 8:30। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15। রাত 9:30 লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। রাত 10:00 শুনবেন সমবেত সঙ্গীত শিক্ষার আসর এবং এর অব্যবহিত পরেই শুনবেন দেশাত্মবোধক সঙ্গীতানুষ্ঠান। শুনলেন আজকের দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠানের সময়সূচি, এখন শুনবেন আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল অর্থাৎ রবিবার সকাল 6:05 অমৃতবাণী, বন্দনা সকাল 6:10, খেতে খামারে সকাল 6:30, তন্দ্রা রায়ের পরিবেশনায় লোকগীতি শুনবেন সকাল 6:35, সুপ্রভাত সকাল 7:05, সকাল 7:20 দেশ বন্দনা, সুবিনয় রায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন সকাল 7:40 ও দুপুর 1:00, সকাল 8:40 নজরুলগীতি শুনবেন সঙ্গীতা ভট্টাচার্যের কণ্ঠে, বাংলা ছবির গান সকাল 8:50 ও দুপুর 12:30, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন শ্রুতি সাদলিকারীর কণ্ঠে সকাল 9:00, পিনাক ভট্টাচার্যের সন্তুর বাদন শুনবেন সকাল 9:30, বেলা 10:00 প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন, এতে শুনবেন ধ্বনি ও আলোকশিল্পী প্রয়াত রন্টু বাগচির সঙ্গে পূর্বগৃহীত সাক্ষাৎকার। হিন্দি ছবির গান বেলা 10:30 ও রাত 7:15, বেলা 11:00 শুনবেন মন কি বাত অনুষ্ঠান, অনুষ্ঠানটি প্রচারিত হবে দিল্লি কেন্দ্র থেকে, বেলা 11:30 ও রাত 8:00 শুনবেন এই অনুষ্ঠানের বাংলা অনুবাদ, বেলা 12:00 শুনবেন অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলবেন রাখি বর্মন, এর অব্যবহিত পরেই শুনবেন হিন্দি ছবির গান, দুপুর 1:15 শুনবেন আধুনিক গান শিল্পী মিতালি মুখোপাধ্যায়, দুপুর 1:40 নাটক চাইছি তোমার বন্ধুতা, লঘুযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সুকৃতি রানী নাথের বাঁশি বাদন দুপুর 2:45, মণিপুরি অনুষ্ঠান বিকেল 5:05, বিকেল 5:35 ডিমাসা অনুষ্ঠান, সন্ধ্যে 6:15 অনুষ্ঠান দুটি পাতা একটি করি, চাষাবাদের কথা সন্ধ্যে 6:45, এতে শুনবেন তামাক সেবনজনিত ক্যান্সার নিয়ে বলবেন আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের বিশিষ্ট ডাক্তার মনোজিৎ বণিকের সঙ্গে সাক্ষাৎকার। রাত 8:30 লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি শুনবেন ডালিয়া রাউতের কণ্ঠে। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15, রাত 9:30 শুনবেন বাংলা ও হিন্দি ছবির গান। এতক্ষণ শুনলেন প্রথমে আজকের দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠানের সময়সূচি এবং পরে আগামীকালের অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলচর। এখন শুনবেন বাংলা ছবির গানের অনুষ্ঠান। এতে প্রথম গানটি শুনবেন বেশ করেছি প্রেম করেছি ছবি থেকে জিৎ গঙ্গোপাধ্যায় এবং শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে।

অরিন্দম চট্টোপাধ্যায় এবং শালমালী খোলগাড়ির কণ্ঠে গানটি শুনলেন বিন্দাস ছবি থেকে। এবারের গানটি শুনবেন বরবাদ ছবিতে অরিজিৎ সিং এবং প্রস্মিতা পালের কণ্ঠে।

নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে গানটি শুনলেন চ্যালেঞ্জ ছবি থেকে। এবারের গানটি শুনবেন অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে ধূমকেতু ছবি থেকে।

জানেমান ছবির এই গানটি শুনলেন কুনাল গাঞ্জাওয়ালার কণ্ঠে। এই গানটির সঙ্গে শেষ হল বাংলা ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। আকাশবাণী শিলচর, একটি ঘোষণা। স্বাস্থ্য সচেতনতার নতুন উদ্যোগ নিয়ে আকাশবাণী শিলচরে শুরু হতে চলেছে একটি ফোন ইন অনুষ্ঠান ডাক্তারের দরবারে। এতে থাকবেন বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তাররা। আগামী 6 জুন শনিবার বেলা 10টা থেকে বেলা 11টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর কান্তি নাথ। উচ্চ রক্তচাপ সম্বন্ধীয় যে কোনো প্রশ্নের সরাসরি উত্তর পেতে ফোন করুন 262-779 এই নম্বরে। ঘোষণাটি শুনলেন। আকাশবাণী শিলচর, এখন শুনবেন চাষ আবাদের কথা।

0: আমার সকল চাষা ভাই বোনেদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের চাষাবাদের কথা অনুষ্ঠানের আসর। অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনব গ্রীষ্মকালীন ফসলের যত্ন, এ নিয়ে বলবেন বিমলেন্দু রক্ষিত।
1: কৃষক ভাইরা, গ্রীষ্ম মরশুম এখন চলছে, তো গ্রীষ্মকালীন যেসব শাক সবজি আমাদের মাঠে রয়েছে তাদের পরিচর্যা সম্পর্কে আমি বলবো। এখন আমাদের মাঠে রয়েছে ঝিঙে রয়েছে, করলা রয়েছে, কাঁকরুল রয়েছে, চাল কুমড়ো রয়েছে, ভেন্ডি রয়েছে, এইসব সবজি আমাদের রয়েছে। তো এসবের রোগ ও পোকা সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। প্রথমেই আমি পোকা সম্পর্কে বলছি যে দেখবেন আপনি চাল কুমড়োই হোক, ঝিঙে হোক, এসবে একটা ফল ছিদ্রকারী একটা পোকা দেখা যায়। এটা ঠিক মাছির মতো, তো সেটা কি করে ফলের তার ইয়েটা ঢুকিয়ে সেটা থেকে একটু রস খায় এবং পরবর্তী সময়ে কি হয় সেই ফলটা পচে ঝরে যায়, এতে আমাদের অনেক ক্ষতি হয়। তো এটাকে বলে ফ্রুট ফ্লাই। তো এই যে ফ্রুট ফ্লাই পোকাটা, সেটাকে আমাদের দমন করতে হবে। তার জন্য আমরা কি করব, আমরা ফেরোমন ট্র্যাপ নামে একটা ফাঁদ পাওয়া যায়, তা সেই ফেরোমন ট্র্যাপটা আমরা যদি ব্যবহার করি, সে ট্র্যাপটা যদি লাগিয়ে দিই তাহলে সেই ট্র্যাপ থেকে এক ধরনের নির্যাস বেরোবে যেটা হরমোন জাতীয় এবং সেই পোকার যৌন উন্মাদনাকে বাড়িয়ে দেয়। তো সেই ফ্রুট ফ্লাইগুলো মানে যৌন উন্মাদনায় পাগল হয়ে সেখানে আসবে এবং সেই যে ট্র্যাপ বা ইয়েটা রয়েছে, ফাঁদ রয়েছে, সেই ফাঁদে ঢুকে পড়বে এবং এভাবে অসংখ্য ঢুকবে এবং আমাদের যে ফলের কোনো অনিষ্ট করতে পারবে না। তো এভাবে আমরা যদি ফেরোমন ট্র্যাপ ইউজ করি তাহলে সেই পোকাকে আমরা দমন করতে পারি। আরেকটা উপায় রয়েছে যে চালের গুঁড়ো এবং তার সঙ্গে খানিকটা ময়দা মিশিয়ে আমরা একটা পিণ্ডের মতো তৈরি করব, হাতের মুঠোয় জায়গা হয় এই ধরনের। তো সেটার মধ্যে আমরা কি করব, গুড় যেটা রয়েছে সেই গুড়টা অল্প মিশিয়ে দেব এবং সেটার মধ্যে আমরা ম্যালাথিয়ন হোক বা সায়াথিয়ন ডাস্ট আমরা এক চামচ পরিমাণ সেটার মধ্যে আমরা সেই পিণ্ডের মধ্যে মিশিয়ে দেব গুড়ের সঙ্গে, দিয়ে আমরা মাচায় ঝুলিয়ে রাখব। তো সেই পোকাগুলো এই যে গুড়ের যে মিষ্টত্ব আছে সেটা আস্বাদন করার জন্য ওরা এসে সেখানে বসবে এবং সেই রস খেয়ে তারপর অচৈতন্য হয়ে পড়ে যাবে। তো এভাবে আমরা সেই ফ্রুট ফ্লাইকে আমরা অনায়াসে দমন করতে পারি। তাছাড়াও কিছুটা আমাদের ইয়ে রয়েছে কীটনাশক, সেগুলো আমরা যদি ছিটিয়ে দেই তাতেও কিছুটা কন্ট্রোল আমরা করতে পারব। যেমন রয়েছে ম্যালাথিয়ন রয়েছে, রগর রয়েছে, এই এই কটা আমরা যদি স্প্রে করি তাহলে সাময়িক সেটা থেকে আমরা সেটাকে ফসলকে রক্ষা করতে পারব। তাছাড়া রয়েছে থ্রিপস নামক একটা পোকা আছে, সেই থ্রিপসটা কি করে, যেমন ভেন্ডি গাছের পাতায় বসবে, পাতার রস খাবে, তারপরে ক্রমান্বয়ে কি হবে সেই পাতাটা হলদে রং ধারণ করে এবং ফসলটাকেও ছোট হয়ে যায়, ফসলটাও নষ্ট হয়ে যায়। এভাবে সেটাকে বলে ইয়েলো মোজাইক ভাইরাস। সেই যে পোকাটা সেই পাতাতে তার রস খেয়ে গেল, তার পরবর্তী সময়ে সে কি করলো, রোগটাকে, সেই যে ইয়েলো মোজাইক ভাইরাস রোগটাকে সে তার সঙ্গে করে টেনে নিয়ে আসলো। তো এসব ক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথমে সেই যে থ্রিপস আছে সেই পোকাটার জন্য আমাদের কি করতে হবে, কীটনাশক প্রথমে প্রয়োগ করতে হবে। এই যে আগে বললাম ম্যালাথিয়ন বা রগর রয়েছে, সেটা 1-2 মিলিলিটার

প্রতি লিটার জলে যদি দিয়ে আমরা যদি ছিটিয়ে দিই, হ্যাঁ, এবং ঠিক তার পরবর্তী সময়ে আমাদের কি করতে হবে, যেমন কার্বেন্ডাজিম বা মেঙ্কোজেব, সেটা আমরা সেই পাতায় ছিটিয়ে দিতে হবে। তাতে কি হবে, পোকটা দমন হবে, এবং এই যে মেঙ্কোজেব বা কার্বেন্ডাজিম, সেটাতে যে ইয়েলো মোজাইক ভাইরাস রয়েছে সেই ভাইরাস রোগটা দমন হয়ে যাবে। তো এটা আমাদের এইটার দিকে আমাদের নজর রাখতে হবে। আর হচ্ছে যেমন এখন মাঠে রয়েছে কুশিয়ার রয়েছে, তো কুশিয়ারে আমরা যেটা ইক্ষু বলে, তো কুশিয়ারে আমাদের এখন কি করতে হবে, কুশিয়ারে আমাদের প্রথমে মাটি চাপানোর এটা ইয়ে রয়েছে, সেই মাটি চাপানো দিতে হবে, চাপান দিতে হবে, এবং যেগুলো শুকনো পাতা রয়েছে সেগুলোকে সরিয়ে দিয়ে তিনটে চারটে করে এভাবে কুশিয়ার এক কি করতে হবে আমাদের, তার মাথাটা বেঁধে দিতে হবে, যাতে সেই কুশিয়ারটা মাটিতে পড়ে না যায়। যদি পড়ে যায় তাহলে আমাদের লস হবে, এবং সেটা থেকে ভালো মানে কুশিয়ার বা ইক্ষু আমাদের হবে না, এর জন্য সেটাকে বেঁধে দিতে হবে। তারপরে যেটুক অবশিষ্ট রাসায়নিক সার রয়েছে সেই সারটাও আমাদের প্রয়োগ করতে হবে, এবং লক্ষ্য রাখতে হবে যে কুশিয়ারে কোনো ধরনের পোক বা রোগের আক্রমণ হয়েছে কি না, যদি হয়ে থাকে তাহলে আমরা তার প্রতিকারের ব্যবস্থা নিতে হবে। এবার আসছি আমি, এখন আমাদের আউশ মরশুম চলছে। আউশ মরশুমে অনেকেই হয়তো আমাদের কৃষক ভাইরা হালি চারাগুলো রোপণ করেছেন, যারা করেননি তাদের প্রতি আমার একটা পরামর্শ থাকবে যে হালি চারাটা এখনও উঠানো আরও এক সপ্তাহখানেক বাকি আছে বা 10 দিন বাকি আছে, সেই হালি তলাতে আমাদের অবশ্যই দানা জাতীয় যেটা কীটনাশক ফুরাডন 3G, সেই ফুরাডনটা আমাদের অবশ্যই প্রয়োগ করতে হবে। সেই ফুরাডন প্রয়োগের আগে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে হালি তলায় ময়েশ্চার বা জল জাতীয় জিনিস আছে কি না, যদি না থাকে তাহলে হালকা করে একটা জল ছিটিয়ে দিয়ে তারপরে সেটা যদি প্রয়োগ করি আমরা, তাহলে যে মাজরা পোকার যে ইয়েটা হয়, তো মাজরা পোকার থেকে আমরা সেই হালি চারাকে আমরা রক্ষা করতে পারবো, এবং এই যে ফুরাডন প্রয়োগের ফলে কি হবে, হালি চারাটা পুষ্ট হবে, সুস্থ সবল হবে, এবং সঠিক সময়ে আমরা 21 বা 20 দিনের মাথায় যখন আমরা সেটাকে রোপণ করব, তো সেখানে মূল জমিতেও গিয়ে সেই মাজরা পোকার আক্রমণটা কম হবে। এবার আমি বলবো, যারা আপনার শ্রী পদ্ধতি অবলম্বন করেন তাদের প্রতি আমি বলবো যে শ্রী পদ্ধতিতে ধান চাষ যদি করা যায় তাহলে ফলন দ্বিগুণ থেকে প্রায় 3 গুণ হয়ে যায়। তো সেই যে শ্রী পদ্ধতিটা হচ্ছে আমাদের, ধরেন কখনো বা অনাবৃষ্টি হয় বা জলের ইয়েটা কম থাকে, জলসিঞ্চন সম্ভব হয় না, সেসব জায়গাতে আমরা এই যে শ্রী পদ্ধতি যদি অবলম্বন করি তাহলে অনেক ভালো ফল পাওয়া যায়। যে তার জন্য আমাদের প্রয়োজন হবে খাটো জাতের বা ডুয়ার্ফ জাতের যেসব ধানের ইয়ে রয়েছে সেগুলো আমরা সিলেক্ট করব, উচ্চ ফলনশীল, এবং সেটা থেকে আমরা হালি চারা তৈরি করব। হালি চারাটা আমাদের কি করতে হবে, 1 বিঘা জমির জন্য আমাদের 1 কিলোগ্রাম বীজের প্রয়োজন হবে। তো হালি চারা যেটা আমরা হালি তলা তৈরি করব, সেখানে আমরা কি করব, শুকনো গোবর, কাঠের গুঁড়ো, পলি মাটি, এইসব দিয়ে আমরা সেটাকে 4 থেকে 6 ইঞ্চি আমরা একটু উঁচা করে সেটাকে বানাবো, এবং সেখানে আমরা সেই যে ধানের বীজ রয়েছে সেটাকে আমরা নিয়মিত যেভাবে আমরা জলে ভিজিয়ে রেখে করি, তো সেই ধানটা অবশ্যই কার্বেন্ডাজিম বা মেঙ্কোজেব দিয়ে শোধন করা বীজটাকেই আমাদের ইয়ে করতে হবে।
তো।

বপন করতে হবে। তো তারপর সেই হালিতলাতে আমরা ওই যে কার্বোফুরান বা ফুরাডন 3G সেটা আমরা অবশ্যই প্রয়োগ করব, না হলে আমাদের হালিগুলো পুষ্ট হবে না। এবং এই যে শ্রী পদ্ধতিতে হালি চারা তৈরি হবে সেটার বয়স 10 থেকে 12 দিনের হওয়া চাই, তার চেয়ে বেশি হলে ভালো আশানুরূপ ফলন পাওয়া যাবে না। তো সেই যে হালি তলায় আমরা বীজটা বপন করব, তো সেখানে একটু হালকা করে আমরা বপন করতে হবে, না হলে একটার উপরে একটা যদি উঠে যায় বা ওভারলেপিং হয়ে যায় তাহলে সুস্থ চারা আমরা পাবো না। এবং সেই যে আগে যে আমি বললাম যে আমরা কাঠের গুঁড়ো, পলিমাটি, শুকনো গোবর, আংশিক রাসায়নিক সার এসব এবং জৈবিক সার তো অবশ্যই আমরা দেবো, দিয়ে যে করলাম, তো 10 থেকে 12 দিনের বয়স যখন তার হয়ে যাবে তখন আমরা অতি সাবধানতা অবলম্বন করে একটি একটি করে সেই আমরা হালি চারা আমরা মানে উপড়ে নেব, আপরুটিং যাকে বলে ইংরেজিতে, করব, করে সযত্নে সেটাকে আমরা মূল জমিতে আমরা রোপণ করব। তো এই যে মূল জমিটা আমরা তৈরি করব, মূল জমিটা ভালোভাবে মাটিটাকে কাদা করে তার মধ্যে রাসায়নিক সার, জৈবিক সার নির্ধারিত পরিমাণে দিয়ে আমরা মাটিটাকে রেখে দেব। 3-4 দিন পর সেটার মধ্যে আমরা কি করব, রশি টেনে আগে মাপটা দিয়ে দিতে হবে, 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি বা 8 ইঞ্চি বাই 10 ইঞ্চি এভাবে দেওয়া যায়। একটু স্পেসিং বেশি দিতে হয়, কেননা আমরা যে আমাদের যে চিরাচরিত প্রথায় আমরা দুটো থেকে 3টে বা 4টে হালি চারা আমরা রোপণ করি, কিন্তু এই শ্রী পদ্ধতিতে শুধু একটি হালি চারাই, সুস্থ সবল একটি হালি চারাই আমাদের সেই গর্তে রোপণ করতে হবে। তো এই মাপে আমাদের যে একটু প্রশস্ত ইয়ে দেওয়া হয়, কারণ হলো সেটা থেকে আমাদের যে ডেমি বেরোয়, তো ডেমিটা এমনিতে ধরুন 6 থেকে 8টা এইভাবে হয়, কিন্তু শ্রী পদ্ধতি অবলম্বন করলে একটি হালি চারা থেকে আপনার 15 থেকে 20টা আপনার এফেক্টিভ টিলার বা মানে পুষ্ট এবং সবল আপনার ডেমি যেটা বেরোয়। এই পদ্ধতি অত্যন্ত মানে ভালো এবং ইয়ে কৃষক ভাইদের জন্য খুব ইয়ে, আপনারা এই যদি অবলম্বন করেন তাহলে ভালো ফলন পেতে পারেন। তারপরে আমি বলবো যে বর্ষাকালীন যেসব শাকসবজি রয়েছে মাঠে সেগুলোর দিকে আমাদের নজর রাখতে হবে, কোথাও বেশি জল জমে আছে সেই জলটাকে আমাদের ছড়িয়ে দিতে হবে, এবং কিছু কিছু পাতা ছিদ্রকারী পোকা আমাদের দেখা যায়, যেমন বরবটি রয়েছে, বরবটিতে দেখা যায় যে পাতা ছিদ্রকারী কিছু কিছু পোকা আছে, সেসবের জন্য একটা কাজ আমাদের করতে হবে, কাঠের যে কাঠ পোড়ানোর পর যে ছাইটা থাকে সেই ছাইটাকে আমরা কি করব, চালনি মেরে সেটাকে আমরা সুন্দর করে, ধরুন 1 কিলো পরিমাণ ছাই আছে, সেই ছাইটার মধ্যে আমরা 10 থেকে 12 গ্রাম আমরা ম্যালাথিয়ন বা রগর বা সাইথিয়ন ডাস্ট পাওয়া যায়, সেই যে পাউডার কীটনাশক সেটা আমরা মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পরে আমরা কি করব, খুব সকালবেলা, অনেক সময় মানে সকালবেলা কেন আমরা প্রয়োগ করব, কারণ হলো তখন গাছের পাতায় জলীয় পদার্থ লেগে থাকে, তো তো সেই সময় আমরা যদি সেই শুকনো ছাইটা, কীটনাশক মিশানো সেই ছাইটা যদি আমরা পাতার মধ্যে ছিটিয়ে দিই তাহলে সেই ছাইটার মধ্যে রোগের পোকার ইয়েটা থাকবে, কীটনাশক থাকবে, এবং এতে কি হবে, পোকাগুলো এসে মানে সরে যাবে, অর্থাৎ রিপালসড হয়ে যাবে এবং সেই যে সবজিটার মানে ক্ষতি করতে পারবে না। তো এটা আমরা যে আগামীতে যেটা শিম গাছ অনেক সময়, যদিও এটা শীতকালীন তথাপি এখনই শিম গাছ অনেকেই মানে লাগিয়ে ফেলেন, তো সেটাতে একই পদ্ধতি আমরা প্রয়োগ করতে পারবো, দেখবো আমরা যে পাতা ছিদ্রকারী এক ধরনের পোকা রয়েছে, তো সেটার হাত থেকে যদি সেটাকে আমরা রক্ষা করতে

হয়, তাহলে এই যে ছাইয়ের সঙ্গে আমরা ম্যালাথিয়ন বা সায়াথিয়ন ডাস্ট আমরা দিয়ে যদি সেটা শুকনোভাবে ছিটিয়ে দিই, তাহলে পাতার মধ্যে সেটা লেগে থাকবে এবং সেই পোকা আর মানে এখানে আসতে পারবে না, সে সরে যাবে। তো এভাবে আমরা সেটাকে রক্ষা করতে পারবো। এবার রয়েছে ধানের, আমাদের যে ধানের যে তলায় যে জলটা আমরা রক্ষা করব, আমরা সবসময় আমাদের 5 সেন্টিমিটার অর্থাৎ 2 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি আমরা জল সবসময় যাতে ধানের নিচে থাকে সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। অনেক সময় দেখা যায় যে আমরা বাঁধ দিই বা আলি দেই, আলির অনেক সময় কাঁকড়া বা ওই ধরনের কিছু আছে, সেগুলো কি করে আমাদের আলিটাকে কেটে দেয় এবং জলটা আমার যে ধান খেতে ছিল সেটা অন্যের প্লটে চলে যায়। তো সেদিকে আমাদের আলিগুলোকে বেঁধে টেঁধে ঠিক করে রাখতে হবে এবং এই জল আমাদের 2 থেকে 2.5 ইঞ্চি জল আমাদের সর্বাবস্থায় আমাদের রাখতে হবে। তারপরে আসবে আউশ ধানে যে কিছু পোকা আছে, এখন এই সময়টাতে আসবে সেটা, যেমন লিফ ফোল্ডার বলে পাতা মোড়ানো বা কেইস ওয়ার্ম বলে পাতাকে মুড়ে তারপর 1 ইঞ্চি 1.5 ইঞ্চি এভাবে কেইস বানিয়ে বানিয়ে কেটে ফেলে দেয়। তো তারপর আরও কিছু রয়েছে, থ্রিপস রয়েছে বা এগুলো, এগুলো থেকে দেখা যায় কি ধানের পাতাটা সবুজ থেকে সাদা বা অন্য রঙের হয়ে যায়, তার যে সবুজ অংশটা খেয়ে ফেলে। এবং এই যে কেইসওয়ার্ম, কেইসওয়ার্মটাও নিচে জল থাকে সেই অবস্থাতে তারা করে এবং কেইস এর ভিতরে সেই পোকাটা ঢোকে থাকে এবং জলের সঙ্গে হয়ে সে অন্যান্য জায়গায় সে মানে মাইগ্রেট করে অন্যান্য জায়গায় সে চলে যায়। সেই যে কেইস ওয়ার্ম বা থ্রিপসের যেসব রয়েছে বা স্কিপার রয়েছে, সেগুলোর জন্য আমরা একটা কাজ করতে পারি, যে পাটের রশি রয়েছে, পাটের রশির মধ্যে আমরা কেরোসিন দিয়ে সেটাকে সিক্ত করে দেবো, ভিজিয়ে দেব এবং করে আমরা কি করব, প্রথমে সেই জায়গা আমার যে ধানের ক্ষেতের জলটাকে আমরা সরিয়ে দেব। সরিয়ে দিয়ে আমরা সেই যে কেরোসিন মাখানো যে রশিটা রয়েছে দুদিকে ধরে আমরা ভালোভাবে ধানের ইয়ের মধ্যে আমরা লাগিয়ে দেব, এদিক ওদিক করে 2-3 বার টেনে দেব। দিলে পরে কি হবে যে পাতায় যেসব পোকা লেগেও আছে সেগুলো পড়ে যাবে এবং যেগুলো কেইস আছে, কেইসের মধ্যে পোকা রয়েছে, যখন শুকনাতে পড়বে সে অটোমেটিক সে মরে যাবে এবং জল নেই নিচে সেখানে আর অন্যত্র যেতেও পারবে না এবং এতে কি হয়ে যাবে সে মরে যাবে। তাছাড়াও আমরা আরেকটা কাজ করতে পারি, কিছু বাঁশের কঞ্চি আমরা জায়গায় জায়গায় যদি লাগিয়ে দিই তাহলে বাঁশের সেই কঞ্চির মধ্যে এসে মাছরাঙা বা ওই ধরনের কিছু পাখি রয়েছে তারা এইসব কীট তারা খেয়ে নেয়। তো এভাবে যদি আমরা কিছু বাঁশের কঞ্চিও জায়গায় জায়গায় লাগিয়ে দিই তাহলে কি হবে, ওই পাখিগুলো এসে বসবে এবং কেইস ওয়ার্ম যেটা ধানের ইয়ের মধ্যে রয়েছে, পোকাটা রয়েছে, সেটা যখনই নিচে পড়বে, পড়া মাত্রই সেই পাখিটা সেই পোকাটাকে খেয়ে নেবে। তো এইভাবেও আমরা সেই যে পোকাটাকে আমরা দমন করতে পারি। তো কীটনাশক প্রয়োগের আগে আমরা এই যদি এই যে পদ্ধতিটা বললাম, কেরোসিন লাগানো রশিটা যদি দিয়ে আমরা টেনে দিই তাহলে কি হবে, সেটা হলো ইকো ফ্রেন্ডলি, অর্থাৎ আমাদের যে মানে পরিবেশ প্রদূষণ হওয়ার ইয়েটা সম্ভাবনাটা কম থাকে এবং এতে পরিবেশটা ঠিক থাকবে আর উৎপাদনও অনেকটা বেড়ে যাবে। ওই এই সময়টায় আমাদের ধানে, আউশ ধানে আরেকটা জিনিসের প্রয়োজন রয়েছে, যে আমরা যেটাকে টপ ড্রেসিং বলি, তো টপ ড্রেসিংয়ের সময় আমাদের হয়ে যাবে। টপ ড্রেসিংটা করতে হবে কি দিয়ে করব, আমরা ইউরিয়া দিয়ে আমরা টপ ড্রেসিং করব। তো ইউরিয়া যেটুকু ইউরিয়া আমাদের দেওয়া হয়েছিল, তো ইউরিয়ার আমরা অর্ধেকটা দিয়েছিলাম মূল জমিতে এবং বাকি অর্ধেকটা দুটা ভাগ করে, একটা টপ ড্রেসিং এই সময়টায় হবে এবং 45 দিনের মাথায় আরেকটা টপ ড্রেসিং হবে। এবং পটাশ, পটাশ ওই সেই সঙ্গে আমরা ইউরিয়ার সঙ্গে যদি পটাশ 2 কিলো কমসে কম একটা বিঘায় যদি আমরা টপ ড্রেসিং করতে পারি তাহলে

0: ধানের যে ইয়েটা হবে তা সব পটাশের দ্বারা সেটা সবল হবে, এবং ইউরিয়া সে যেটা ভিটামিন দিলাম সেটাই কি করবে, তার যে পেনিকেল যেটা বেরোবে, যেটা ছড়া বেরোবে, সেটা সবল পুষ্ট হবে, এবং সেটাকে গাছটাকে নিরোগ এবং শক্ত রাখবে পটাশ। তো এই দুটো যখন হয়ে গেল তো তাতে কি হয়, আমার ধানের গাছটা সবল হবে এবং অনেক লম্বা, সেটা থেকে পেনিকুল বা ছড়া বেরোবে, ধানের সংখ্যাও সেটাতে বেশি থাকবে। তো এবার এইটুকু যদি আমরা করি সামান্যতম, সেটাতে আমাদের বেশি পয়সা লাগছে না, 2 থেকে 2.5 কিলো আমাদের ম্যাক্সিমাম, 3 কিলো ইউরিয়া দেব এবং 1 থেকে 2 কিলো পটাশ আমরা প্রতি বিঘায় প্রয়োগ করব। এতে আমাদের যে উৎপাদনটা সেটা প্রায় দ্বিগুণায়িত হয়ে যাবে। এই যেটুকু সামান্যতম ইয়ে রয়েছে পরিচর্যা, সেইটুকু যদি আমরা করি তাহলে আমাদের উৎপাদন বাড়বে। তারপরে আরেকটা জিনিস আসবে যে ধান গাছে যে মাজরা পোকা, তো মাজরা পোকাটা কখন দেখা যাবে যে, এবং মাজরা পোকা ধরলো কি না সেটা আমরা কি করে বুঝব। ধানের ক্ষেতে আমরা যদি যাই পরিদর্শন করতে তাহলে দেখব যে ধানের ঠিক মধ্যেখানের যে পাতাটা রয়েছে, ঠিক মধ্যেখানে সেটা একটু একটু হলদে রঙের হয়ে একটা বিবর্ণ হয়ে গেছে, সবুজ রংটা চলে গেছে। তো আমরা যদি সেটাকে হাত দিয়ে টান দিই তাহলে সেটা আরামসে উঠে আসবে এবং দেখা যাবে যে তার ঠিক নিচের গোড়াটা এখানে কাটা রয়েছে, অর্থাৎ সেই মাজরা পোকা ভিতর থেকে সেই মাইসটাকে কেটে দিয়েছে। তো এটাকে আমরা বলি মাজরা পোকা। তাছাড়াও সেই মাজরা পোকার কিছু প্রজাপতি যেগুলো আছে, মথ রয়েছে, সেগুলো আমরা আশেপাশে আমরা দেখতে পাব। তার সেই মাজরা পোকার যে প্রজাপতিটা সেটার ডানার ঠিক নিচের দিকে দুটো কালো স্পট দাগ থাকবে, তো আমরা বুঝে নিব যে সেটা এখানে মাজরা পোকা হয়েছে। তো যদি মাজরা পোকার আক্রমণ হয় তাহলে আমরা অবশ্যই সেখানে যে সিস্টেমিক ইনসেকটিসাইড কিছু আছে, যেমন ডাইমেক্রন আছে, সুমিথিয়ন আছে, এইসব জিনিস আমরা যদি স্প্রে যন্ত্রের সাহায্যে প্রয়োগ না করি তাহলে আমাদের ধানের অনেকটা ক্ষতি করে ফেলবে। এইভাবে আমরা প্রতিদিন আমরা কি করব, আমাদের ধানের ক্ষেতে আমরা গিয়ে পরিদর্শন করব কি গাছের কি, ওরা তো কথা বলতে জানে না, আমরা চোখে দেখে ওদের কি অসুবিধা হচ্ছে, ওদের কি ইয়ে হচ্ছে, সেগুলো আমরা নিরীক্ষণ করব, এবং সেই মতে আমরা যদি পরিচর্যা করি তাহলে উৎপাদন অবশ্যই বাড়বে। সেইটুকু আমাদের অবশ্যই করণীয়।
1: এতক্ষণ গ্রীষ্মকালীন ফসলের যত্ন নিয়ে বললেন বিমলেন্দু রক্ষিত। আসুন বন্ধুরা, অনুষ্ঠানে এবারে আমরা শুনব একটি লোকগীতি। পরিবেশনায় রয়েছেন নিজামুদ্দিন বড়ভূইয়া এবং সম্প্রদায়।

নাসিমুদ্দিন বরভুইয়া ও সম্প্রদায়ের পরিবেশনায় আমরা শুনলাম একটি লোকগীতি। বন্ধুরা, আমাদের চাষাবাদের অনুষ্ঠান আজ এখানেই শেষ। আগামী দিনের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: এতক্ষণ শুনলেন চাষ আবাদের কথা আকাশবাণী শিলচর।
1: কি রে সমীর, আজকাল তোকে এত চিন্তিত দেখায় কেন? শরীর গতিক ঠিক আছে তো?
2: আর বলিস না বিকাশ, বয়স তো বাড়ছে, রোজই কোনো না কোনো নতুন সমস্যা দেখা দেয়। এদিকে ইন্টারনেটে যা সব উল্টোপাল্টা টোটকা দেখি ভয় লাগে, বুঝতেই পারি না সঠিক পরামর্শ কার কাছে পাবো।
1: আরে এর জন্যই তো তোকে বলি সব সময় নির্ভরযোগ্য জায়গায় ভরসা রাখতে। তুই কি আজকাল আকাশবাণী শিলচরের নতুন অনুষ্ঠানটির ব্যাপারে অবগত নস?
2: হঠাৎ এ কথা কেন বলছিস?
1: ওখানে একটা দারুণ নতুন অনুষ্ঠান শুরু হতে

0: ফেলেছে, নাম ডাক্তারের দরবারে।
1: তাই নাকি? কি হবে সেখানে?
0: এখানে অভিজ্ঞ সব ডাক্তারবাবুরা আসবেন, শরীর সুস্থ রাখার নানা উপায় এবং রোগ ব্যাধি নিয়ে সরাসরি কথা বলবেন, একদম খাঁটি ডাক্তারি পরামর্শ।
1: বাহ, এ তো দারুণ খবর দিলি। আমার মতো লোকেদের জন্য তো এটা খুব দরকারি। এখন থেকে তবে নিয়মিত কান পাততে হবে।
2: সমীর বাবুর মতো আপনারাও কি নিজের এবং পরিবারের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকেন? তাহলে সঠিক ও নির্ভরযোগ্য উপায় জানতে আজই টিউন করুন আকাশবাণী শিলচর। সুস্থ থাকার সব প্রশ্নের উত্তর নিয়ে আকাশবাণীর শ্রোতাদের জন্য হাজির থাকছে একটি বিশেষ অনুষ্ঠান, ডাক্তারের দরবারে।
3: আকাশবাণী শিলচর, এখন শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এতে প্রথম গানটি শুনবেন মেরে জীবন সাথী ছবি থেকে আলকা ইয়াগনিকের কণ্ঠে।

আলকা ইয়াগনিক এবং বাবুল সুপ্রিয়ের দ্বৈত কণ্ঠে গানটি শুনলেন হামতুম ছবি থেকে। এবারের গানটি শুনবেন হম দিল দি চুকে সনম ছবি থেকে, উদিত নারায়ণ, আলকা ইয়াগনিক এবং সহশিল্পীদের কণ্ঠে।

0: এতক্ষণ শুনলেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 7:34:52। কিছুক্ষণের মধ্যেই প্রথমে শুনবেন কলকাতা কেন্দ্রে প্রচারিত বাংলায় জাতীয় সংবাদ এবং এরপর শুনবেন আমাদের কেন্দ্রে প্রচারিত আঞ্চলিক সংবাদ।
1: সুদীপ বসু।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন সংবাদ।
1: মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং লাইং পাঁচ দিনের ভারত সফরে আজ সকালে গয়ায় পৌঁছন। সন্ধ্যায় তিনি নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। কর্ণাটকে কংগ্রেস বিধায়ক দলের বৈঠকে ডি কে শিবকুমারকে দলের নতুন নেতা নির্বাচিত করা হয়েছে। কর্মীবর্গ, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ড জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে এআই চালিত সিপিগ্রামস ভয়েস চ্যাটবট সমাধান দিদির সূচনা করেছেন। ব্যাডমিন্টনে সাত্বিক সাইরাজ রানকি রেড্ডি ও চিরাগ শেঠি জুটি সিঙ্গাপুর ওপেন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসের ফাইনালে উঠেছেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, খেতবাড়ি

বাঁচাও অভিযানকে একটি জাতীয় প্রচার অভিযানে পরিণত করতে খামার, কৃষক এবং গ্রামকে সংযুক্ত করা প্রয়োজন। নতুন দিল্লিতে ক্ষেত বাঁচাও অভিযানের প্রস্তুতি সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের বৈঠকে মন্ত্রী একথা বলেন। এই অভিযানের মূল লক্ষ্য হবে সারের সুষম ও বিচক্ষণ ব্যবহার, আবহাওয়াজনিত প্রতিকূলতার প্রেক্ষিতে কৃষকদের পরামর্শ প্রদান, পঞ্চায়েত স্তরে সক্রিয় অংশগ্রহণ এবং বিভিন্ন প্রকল্পের সুবিধা সরাসরি গ্রামে পৌঁছে দেওয়া। শ্রী চৌহান কর্মকর্তাদের খামার রক্ষা, ব্যয়ের ভারসাম্য রক্ষা এবং কৃষকদের সময় উপযোগী ও সঠিক নির্দেশনা প্রদানের উপর মনোযোগ দিতে নির্দেশ দেন। তিনি আরো বলেন যে পঞ্চায়েত স্তরে এই অভিযানের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করা হবে। মন্ত্রী কর্মকর্তাদের এই অভিযানের আওতায় পঞ্চায়েত স্তরে উপযুক্ত সরঞ্জাম বিতরণ এবং বিভিন্ন প্রকল্প ও সরকারি কর্মসূচির সুবিধা অন্তর্ভুক্ত করারও নির্দেশ দেন। তিনি বলেন যে রাসায়নিক সারের যথেচ্ছ ব্যবহার কমানোই হবে এই অভিযানের মূল লক্ষ্য। ক্ষেত বাঁচাও অভিযান সোমবার থেকে 30 জুন পর্যন্ত দেশজুড়ে পরিচালিত হবে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে এই অভিযানে অংশগ্রহণকারী সমস্ত প্রতিষ্ঠানের জন্য কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলিকে মূল সমন্বয়কারীর ভূমিকা দেওয়া হয়েছে। এতে আরো বলা হয়েছে 1600 বেশি দল গঠন করা হয়েছে এবং অতিরিক্ত সার ব্যবহারকারী 100 জেলার জন্য মোট 500 দল গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষায় তর্জমা। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং লাইন 5 দিনের ভারত সফরে আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। আজ তিনি সাক্ষাৎ করবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে। আগামীকাল ভারত মায়ানমার বিজনেস ফোরামের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে আরো শক্তিশালী করার বিষয়ে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি বৈঠক করবেন। মায়ানমারের রাষ্ট্রপতির এই সফর দুই দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও বৌদ্ধ ঐতিহ্যকে আরো দৃঢ় করবে বলে মনে করা হচ্ছে। নতুন মাত্রা পেতে পারে ভারত মায়ানমার দ্বিপাক্ষিক সম্পর্ক। সফরের শুরুতে আজ সকালে তিনি বিহারের গয়ায় বিশ্বখ্যাত মহাবোধি মন্দির ও ঐতিহাসিক সুজাতা মন্দিরে শ্রদ্ধা জ্ঞাপন করেন। বোধবৃক্ষের নিচে ধ্যানেও বসেন তিনি। এদিন গয়া বিমানবন্দরে মায়ানমারের রাষ্ট্রপতিকে স্বাগত জানান বিহারের কৃষিমন্ত্রী বিজয় কুমার সিনহা। একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও তার সফর সঙ্গে রয়েছে। পশ্চিমবঙ্গ সরকার শহর ও পুরো এলাকাগুলিকে আরো পরিচ্ছন্ন এবং নাগরিক বান্ধব করে তুলতে স্বচ্ছ মোবাইল অ্যাপ চালু করেছে। নগরোন্নয়ন পৌরবিষয়ক আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল খাট্টার। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ধাপে ধাপে রাজ্যের 120টিরও বেশি আরবান লোকাল বডি বা পুরসংস্থায় এই পরিষেবা চালু করা হবে। তবে প্রথম পর্যায়ে 10টি পুরসভা ও পুর নিগমে প্রকল্পটি কার্যকর হচ্ছে। অনুষ্ঠানে কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল খাট্টার বলেন, শহরকে পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বচ্ছ ভারত মিশনের লক্ষ্য পূরণে প্রযুক্তি নির্ভর এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও তিনি মন্তব্য করেন। লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রহ্মণি চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানের স্থলাভিষিক্ত হবেন। অনিল চৌহান আজ অবসর নিয়েছেন। নতুন দিল্লিতে আজ সেনাবাহিনীর 3 শাখার পক্ষ থেকে তাকে বিদায় সম্বর্ধনা জানানো হয়। সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি জানান, উল্লেখ্য, প্রায় 4 দশক ভারতীয় সেনায় নানা পদে কাজ করেছেন জেনারেল চৌহান। 1981 সালে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। পরম বিশিষ্ট সেবা পদক, উত্তম যুদ্ধ সেবা পদক সহ একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন তিনি। হজযাত্রা সমন্বয় ও যোগাযোগের ক্ষেত্রে অসামান্য দক্ষতার স্বীকৃতিস্বরূপ ভারতীয় হজ মিশন সৌদি আরবের মর্যাদাপূর্ণ লাভবাহিতম পুরস্কার লাভ করেছে। সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রক থেকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়েছে বলে সংখ্যালঘু বিষয়কমন্ত্রী কিরণ রিজিজু আজ জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে শ্রী রিজিজু 2026 সালে হজের মূল পর্ব সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক, ভারতের হজ কমিটি এবং সৌদি আরবে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত ও জেড্ডায় নিযুক্ত কনসাল জেনারেলকে কৃতজ্ঞতা জানান। খবর শুনছেন আকাশবাণী থেকে।
আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা।

0: এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। কর্ণাটকে বিধানসভায় অনুষ্ঠিত কংগ্রেস বিধায়ক দলের বৈঠকে ডি কে শিবকুমারকে দলের নতুন নেতা নির্বাচিত করা হয়েছে। এ প্রসঙ্গে বিধায়করা সিদ্ধারামায়া এবং ড জি পরমেশ্বরের উত্থাপিত প্রস্তাবটি গ্রহণ করেন। ডি কে শিবকুমারের কার্যালয় থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে যে বিধায়করা তাকে তাদের নেতা এবং পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন। শিবকুমারকে নেতা হিসেবে নির্বাচিত করার প্রস্তাবটি গৃহীত হওয়ার পর সভায় এআইসিসি সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল আনুষ্ঠানিকভাবে কংগ্রেস বিধায়কদের কাছে এই বার্তাটি ঘোষণা করেন। কর্মীবর্গ জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে এআই চালিত সিপিগ্রামস ভয়েস চ্যাটবট সমাধান দিদির সূচনা করেছেন। এই চ্যাটবটটি নাগরিকদের একটি ইন্টারেক্টিভ কথোপকথনমূলক ইন্টারফেসের মাধ্যমে জন অভিযোগ নথিভুক্ত করার সুযোগ করে দেবে। ডক্টর জিতেন্দ্র সিং সমাধান দিদিকে সরকারের অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার গণতান্ত্রিকরণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন যে সমাধান দিদি বর্তমানে ভারতের 22টি ভাষাতেই পাওয়া যাবে। আরও আঞ্চলিক ও স্থানীয় ভাষাকে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা চলছে। তিনি জোর দিয়ে বলেন যে ভারতের ভাষাগত বৈচিত্র্যের কারণে শাসন ব্যবস্থার প্ল্যাটফর্মগুলোকে সহজলভ্য ভাষায় করা প্রয়োজন, যে ভাষা ব্যবহারে নাগরিকরা সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, যার ফলে বৃহত্তর অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তি নিশ্চিত হবে। 2014 সালের আগে বার্ষিক নথিভুক্তি জন অভিযোগের সংখ্যা প্রায় 2 লক্ষ থেকে বেড়ে বর্তমানে প্রায় 25 থেকে 30 লক্ষে দাঁড়িয়েছে। তিনি এই উন্নতির কারণ হিসেবে উন্নততর ব্যবস্থা, সময়সীমা মেনে চলা এবং ব্যবস্থার প্রতি জনগণের বর্ধিত আস্থার উল্লেখ করেন। তিনি আরও বলেন যে মালদ্বীপ, মরিশাস এবং আফ্রিকার বিভিন্ন দেশ সহ বেশ কয়েকটি দেশ ভারতের অভিযোগ নিষ্পত্তি মডেলটি গ্রহণ করতে আগ্রহ দেখিয়েছে। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ গ্রেটার নয়ডার সুরাজপুরে লোহম স্টার্টআপ পরিদর্শন করেন। পরিবেশ বান্ধব, গুরুত্বপূর্ণ খনিজ এবং উন্নত মানের সামগ্রী উৎপাদন করে তারা। সংবাদ মাধ্যমকে শ্রী বৈষ্ণব বলেন, বেশ কিছু আধুনিক প্রযুক্তি খাতে লিথিয়াম ব্যাটারি এবং পার্মানেন্ট ম্যাগনেট এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
1: इस विजन के तहत एक यंग स्टार्टअप लोहम, इन्होंने कंप्लीट टेक्नोलॉजी को डेवलप किया है और टेक्नोलॉजी को डेवलप करने के बाद में वहां से प्रोडक्शन का लेवल लेके आए। आज उस प्लांट को देखने का मौका मिला। लिथियम कार्बोनेट बनाने की मशीन है जो कि आगे सीधा बैटरी बनाने में काम में आए, और परमानेंट मैग्नेट बनाने की मशीन है जो कि बहुत ही एक अच्छे, बहुत ही कॉम्प्लेक्स टेक्नोलॉजी को अच्छे तरीके से डेवलप किया।
0: কেরালা মেয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত করেছে। অর্থমন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে অপারেশন চক্রব্যূহের আওতায় কোচি, মালাপুরাম এবং তিরুবনন্তপুরম থেকে 24 কেজিরও বেশি মাদক ও সাইকোট্রপিক উপাদান বাজেয়াপ্ত করা হয়। ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে টিসিএস এর যান্ত্রিক ত্রুটির কারণে আজ কিছু পরীক্ষা কেন্দ্রে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট সিইউইটি ইউজি 2026 শুরু হতে দেরি হয়। সমাজ মাধ্যমে এক বার্তায় এনটিএ জানিয়েছে কোন পরীক্ষার্থী যাতে ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে তাদের অতিরিক্ত সময় দেওয়া হয়। ব্যাডমিন্টনে সাত্ত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেঠি জুটি সিঙ্গাপুর ওপেন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসের ফাইনালে উঠেছেন। আর সেমিফাইনালে এই ভারতীয় জুটি বিশ্বের 1 নম্বর দক্ষিণ কোরিয়ার সিও সেইউং ও জায়ে ই ও কিম উন হোকে জুটিকে 21-19, 21-18 পরাজিত করেছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান ক্ষেত বাঁচাও অভিযানকে জাতীয় প্রচার অভিযানে পরিণত করতে খামার, কৃষক এবং গ্রামকে সংযুক্ত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। তিনি রাসায়নিক সারের যথেচ্ছ ব্যবহার কমানোর উপরও জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:50।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। আজকের বিশেষ বিশেষ খবর হল, রাজ্যে লোকগণনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য লোকগণনা সঞ্চালকালয়ের প্রাথমিক প্রস্তুতি সম্পূর্ণ, আসাম বিধানসভা সচিবালয়ের আর্থিক অনিময়ের অভিযোগের তদন্তের জন্য কমিটি গঠন করা হবে বলে অধ্যক্ষ রঞ্জিত কুমার দাসের প্রকাশ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামীকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশ বিদেশের জনসাধারণের সঙ্গে মত বিনিময় এবং কেন্দ্রীয় যুব পরিক্রমা ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মানভিয়ার আসন্ন 39তম জাতীয় ক্রীড়া মহোৎসব 2027-এর প্রস্তুতি সম্পর্কে শিলংয়ে পর্যালোচনা। এবারে বিস্তারিত খবর। রাজ্যে আসন্ন লোকগণনা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য লোকগণনা সঞ্চালকালয় প্রস্তুতি প্রায় সম্পূর্ণ করেছে। এর জন্য 85,000 গণনাকারী আধিকারিক নিয়োগ করা হয়েছে। লোকগণনার পরিপ্রেক্ষিতে আগামী

31শে মার্চ পর্যন্ত এই গণনাকারী আধিকারিকদের বদলির ক্ষেত্রে বাধা নিষেধ আরোপ করা হয়েছে। এ সম্পর্কে গৃহ মন্ত্রণালয়ের জরুরি পত্র লাভ করার পর কর্মচারী বিভাগ সাধারণ প্রশাসন বিভাগের সচিব এবং সব জেলা আয়ুক্তদের নির্দেশ প্রেরণ করেছে। রাজ্যে আগামী 2 আগস্ট আরম্ভ হওয়া প্রথম পর্যায়ে লোক গণনার জন্য জেলায় জেলায় গৃহ তালিকা ও গৃহ গণনা সম্পর্কিত প্রশিক্ষণ আরম্ভ হয়েছে। 17 আগস্ট থেকে গণনাকারী আধিকারিকরা ঘরে ঘরে গিয়ে জনগণনা করবেন। এই প্রক্রিয়া 15 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। দেশের ষোড়শ ও স্বরাজ পরবর্তী ভারতের অষ্টম লোক গণনায় সামাজিক অবস্থা ও জাতিগত গণনাকে ধরে জনসংখ্যা ও গৃহ গণনা অন্তর্ভুক্ত হবে। প্রথম পর্যায়ে ঘরের তালিকা প্রস্তুত করা হবে এবং দ্বিতীয় পর্যায়ে জনসংখ্যার গণনা করা হবে। এর জন্য আগামী বছরের 1 এপ্রিলকে ভিত্তি তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে। দেশে এবার প্রথমবারের জন্য সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় লোক গণনা হচ্ছে। এই প্রক্রিয়ায় অ্যান্ড্রয়েড এবং iOS এর মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্যসমূহ সংগ্রহ করা হয়েছে। এবারের লোক গণনায় স্বগণনারও বিকল্প ব্যবস্থা করা হয়েছে। লোক গণনায় জনসাধারণ 16টি ভাষায় তথ্য দিতে পারবেন। চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান আজ সামরিক সেবা থেকে বিদায় নিয়েছেন। নতুন দিল্লির জাতীয় যুদ্ধ স্মারকে সেনাবাহিনীর 3টি শাখার গার্ড অফ অনার গ্রহণ করার পর তিনি আনুষ্ঠানিকভাবে সামরিক সেবাকে বিদায় জানান। দেশের শীর্ষ সামরিক আধিকারিক হিসেবে জেনারেল চৌহান সাফল্যের সঙ্গে নিজের কার্যকাল সমাপ্ত করার স্বীকৃতি স্বরূপ যুদ্ধ স্মারকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে শ্রদ্ধাঞ্জলি জানানোর পর জেনারেল চৌহান বলেন যে সেনাবাহিনীর 3টি শাখার গার্ড অফ অনারে সম্মানিত হওয়া তার জন্য অত্যন্ত গৌরবের বিষয়। 4 দশকেরও বেশি সময় সামরিক সেবায় অতিক্রান্ত করার পর নিজের অসামরিক জীবনে ফিরে যাওয়ার সময় শ্রী চৌহান বলেন যে নিজের কর্মজীবনে তিনি সন্তুষ্ট। উল্লেখ্য, ভারতীয় সেনাবাহিনীতে 1981 সালে যোগদান করা জেনারেল অনিল চৌহান 40 বছরেরও বেশি সময় দেশের সেবা করে গেছেন। বিগত সময়ে আসাম বিধানসভা সচিবালয়ে আর্থিক অনিয়ম সংঘটিত হয়েছে বলে উত্থাপিত অভিযোগের তদন্ত কমিটি গঠন করা হবে বলে অধ্যক্ষ রঞ্জিত কুমার দাস জানিয়েছেন। নবনিযুক্ত অধ্যক্ষ আজ বরপেটায় এক অনুষ্ঠানে বলেন যে রাজ্য সরকার বিভিন্ন বিভাগে পদোন্নতি এবং নিযুক্তি প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনার ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করেছে এবং বিধানসভা থেকে এর সূচনা করা হয়েছে। সম্প্রতি বিধানসভা সচিবালয়ের 12 জন ঠিকাভিত্তিক অবসরপ্রাপ্ত আধিকারিক কর্মচারীকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া সম্পর্কে প্রতিক্রিয়া প্রকাশ করে শ্রী দাস বলেন, এদের অবসরের পর পুনরায় নিযুক্তি দেওয়া হয়েছিল। বিধানসভার সদ্য প্রাক্তন প্রধান সচিবও নির্ধারিত সময়ের 2 বছর বেশি কাজ করার পর পুনরায় কাজে যোগ দিয়েছিলেন। এ ধরনের পুনরায় নিযুক্তি এবং কার্যকাল বৃদ্ধির মতো পদক্ষেপই পদোন্নতি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে বলে অধ্যক্ষ মন্তব্য করেছেন। তিনি একই সঙ্গে বিধানসভায় অযৌক্তিকভাবে অত্যধিক কর্মচারী নিয়োজিত রয়েছেন বলেও দাবি করেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা উভয় রাজ্যের আন্তঃরাজ্য সীমা সমস্যার স্থায়ী সমাধানের পথে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আসাম মেঘালয়ের দীর্ঘদিনের সীমা সমস্যা সমাধানের লক্ষ্যে মেঘালয়ের মুখ্যমন্ত্রী নেতৃত্বে এক প্রতিনিধি দল গতকাল দিশপুর লোকসেবা ভবনে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মার সঙ্গে আলোচনায় মিলিত হন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর শর্মা বলেন যে এই আলোচনাকালে তারা আসাম মেঘালয় সীমান্তের বিষয় ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক প্রসঙ্গেও মত বিনিময় করেন। তারা একই সঙ্গে এক ভারত শ্রেষ্ঠ ভারতের দর্শনকে সামনে রেখে আসাম ও মেঘালয়ের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি সহ অষ্টলক্ষ্মী অঞ্চলের বিকাশ ত্বরান্বিত করার নতুন নতুন সম্ভাবনাসমূহের অন্বেষণ সম্পর্কেও আলোচনা করেছেন। বিশ্ববিদ্যালয় অনুদান কমিশন UGC শিক্ষার্থীদের অধ্যয়নের সময় ব্যবহারিকভাবে দক্ষ করে তোলার লক্ষ্যে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। সে অনুসারে কমিশন কর্মদক্ষতা বৃদ্ধি ও ছাত্রছাত্রীর মধ্যে গবেষণামূলক মানসিকতা গড়ে তোলার উদ্দেশ্যে স্নাতক পর্যায়ে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করেছে। UGC-র তথ্য অনুসারে অধ্যয়নের সমান্তরালভাবে ছাত্রছাত্রীদের মধ্যে যাতে চাকুরি করার ব্যবহারিক দক্ষতা গড়ে ওঠে তার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কমিশন ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য গবেষণায় ব্রতী হতে চাওয়া ছাত্রছাত্রীদের রিসার্চ টুলস ডাটা অ্যানালাইসিস ল্যাবরেটরি প্রকল্পের বাস্তব অভিজ্ঞতা দেবারও ব্যবস্থা করেছে। UGC এ সম্পর্কে ইতিমধ্যেই নির্দেশনা জারি করেছে। নির্দেশনা অনুসারে কমিশনের দ্বারা স্বীকৃতপ্রাপ্ত কলেজ বা বিশ্ববিদ্যালয়ের কলা বিজ্ঞান বাণিজ্য সহ সব শাখার 4 বছরের স্নাতক পাঠ্যক্রমের শিক্ষার্থীদের জন্য এই ইন্টার্নশিপ বাধ্যতামূলক হবে। এছাড়াও 3 বছরের স্নাতক পাঠ্যক্রমে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের জন্য ইন্টার্নশিপের জন্য আবেদন দাখিলের পথ প্রশস্ত রাখা হয়েছে। UGC অনার্স তথা UGC অনার্স উইথ রিসার্চ পাঠ্যক্রমের শিক্ষার্থীদের যেকোনো বেসরকারি বা সরকারি সংস্থায় ইন্টার্নশিপ করতে হবে। সব শিক্ষার্থীদের 4র্থ ষাণ্মাসিক অর্থাৎ 2য় বর্ষ শেষ হবার পর প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এই প্রশিক্ষণ 60 থেকে 120 ঘণ্টার হবে। তবে 4 বছরের অনার্স উইথ রিসার্চ পাঠ্যক্রমে অধ্যয়নরত শিক্ষার্থীদের 8ম ষাণ্মাসিকে 360 ঘণ্টা অর্থাৎ সম্পূর্ণ 6 মাসেই রিসার্চ প্রজেক্ট অথবা থিসিস জমা

0: বাধ্যতামূলক করা হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRNews_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণী যোগে প্রচারিত মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনসাধারণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে এই অনুষ্ঠানের 134তম পর্ব। এই অনুষ্ঠান আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি নেটওয়ার্ক ছাড়াও আকাশবাণীর ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপের মাধ্যমে শোনা যাবে। প্রধানমন্ত্রীর কার্যালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলের মাধ্যমেও এই অনুষ্ঠান প্রচার করা হবে। আকাশবাণী অনুষ্ঠানটি প্রচারের অব্যবহিত পরেই আঞ্চলিক ভাষায় অনুবাদ প্রচার করবে। কেন্দ্রীয় যুব পরিক্রমা ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মানভিয়া এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা আজ শিলংয়ের পোলো এলাকায় একটি ক্রীড়া প্রাঙ্গনের উদ্বোধন করেছেন। 39তম জাতীয় ক্রীড়া মহোৎসবের জন্য মেঘালয়কে আয়োজক রাজ্য হিসেবে বাছাই করার বিষয়েও আজ একটি চুক্তি সম্পাদিত হয়েছে। এই মহোৎসবে মেঘালয়কে অগ্রণী ভূমিকা পালনের দায়িত্ব দেবার পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যে বিভিন্ন বিভাগের খেলা আয়োজনের ক্ষেত্রেও অগ্রাধিকার দেওয়া হবে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী বলেন যে মেঘালয়ের অর্থনীতি এবং পরিকাঠামো ক্রমান্বয়ে সুদৃঢ় হয়ে উঠেছে এবং দেশের মোট ঘরোয়া উৎপাদনের ক্ষেত্রে রাজ্যটির অবদান বৃদ্ধি পেয়েছে। মেঘালয়ে একটি উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হবে বলেও শ্রী মানভিয়া ঘোষণা করেছেন। 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে রুটিন তল্লাশি চালানোর সময় কাছাড় পুলিশ বৃহৎ পরিমাণ নেশাজাত দ্রব্য বাজেয়াপ্ত করেছে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে গতকাল মিজোরাম থেকে আসা একটি বলেরো গাড়িতে তল্লাশি চালিয়ে 60,000 ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 18 কোটি টাকা হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। একই সঙ্গে পুলিশ ড্রাগস সরবরাহের সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করেছে। ধৃত ব্যক্তিটি মণিপুরের চূড়াচাঁদপুর জেলার বাসিন্দা। এই অভিযানে কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পল, ধলাই থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমেশ্বর কৌর, লাইলাপুর পুলিশ চৌকির ভারপ্রাপ্ত আধিকারিক শুভজিৎ দত্ত সহ অন্যান্যরা ছিলেন। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে যে এই ঘটনাটি আন্তঃরাজ্য ড্রাগস সরবরাহ চক্রের সঙ্গে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। ঘটনাটির তদন্ত অব্যাহত রয়েছে। আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে শ্রী পল জানিয়েছেন। শ্রীভূমি জেলার উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক জাকারিয়া আহমেদ আজ শ্রীগুড়ি কমিউনিটি হেলথ সেন্টার পরিদর্শন করে বিভিন্ন পরিকাঠামোগত ও পরিষেবা সংক্রান্ত সমস্যা সম্পর্কে অবগত হন। তিনি হাসপাতালের ইনচার্জ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং রোগীদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালের বর্তমান পরিস্থিতি ও পরিষেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়ন ও আধুনিকীকরণের লক্ষ্যে তিনি কাজ করবেন বলেও আশ্বাস দিয়েছেন। শ্রীভূমি জেলার বিদ্যালয়গুলিতে এপ্রিল, মে এবং জুন মাসের প্রধানমন্ত্রী পোষণ যোজনার চাল বরাদ্দ করা হয়েছে। নিম্ন প্রাথমিক এবং ক শ্রেণীর পড়ুয়াদের জন্য 100 গ্রাম করে চাল এবং উচ্চ প্রাথমিক স্কুলগুলির ছাত্রদের জন্য 150 গ্রাম করে চাল বরাদ্দ করা হয়েছে। এপ্রিল মাসের 19 দিন, মে মাসের 24 দিন এবং জুন মাসে 25 দিনের চাল বরাদ্দ করা হয়েছে বলে জেলা আয়ুক্তের এক আদেশে জানানো হয়েছে। রামকৃষ্ণনগরের শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠান আইটিআইএ 2026-27 শিক্ষাবর্ষের বিভিন্ন ট্রেডে ভর্তির জন্য অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে। আসামের স্থায়ী বাসিন্দা আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করার আহ্বান জানানো হয়েছে। ভর্তির জন্য প্রার্থীদের itiasam.admission.nic.in/2 ওয়েবসাইট দেখতে বলা হয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছি। রাজ্যে লোকগণনা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য লোকগণনা সঞ্চালকালয়ের প্রাথমিক প্রস্তুতি সম্পূর্ণ। আসাম বিধানসভা সচিবালয়ের আর্থিক অনিয়মের অভিযোগের তদন্তের জন্য কমিটি গঠন করা হবে বলে অধ্যক্ষ রঞ্জিত কুমার দাসের প্রকাশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামীকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশ বিদেশের জনসাধারণের সঙ্গে মত বিনিময় এবং কেন্দ্রীয় যুব পরিক্রমা ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মানভিয়ার আসন্ন 39তম জাতীয় ক্রীড়া মহোৎসব 2027-এর প্রস্তুতি সম্পর্কে শিলংয়ে পর্যালোচনা। আঞ্চলিক সংবাদ শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35।
1: एक जमाने से कहानी है सुना रही आकाशवाणी, फिर आया एंटरटेनमेंट का रेवोल्यूशन, जब कोने कोने पहुंचा दूरदर्शन। कहानी नहीं बदली, स्टाइल गया है बदल। जो कहानियां हम सुनते आए, देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
2: डाउनलोड वेव्स OTT ऐप नाउ एंड वॉच फॉर

আকাশবাণী শিলচর অনুষ্ঠান পরিচিতি। প্রথমে শুনবেন আজকের দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠানের সময়সূচি এবং পরে আগামীকালের অনুষ্ঠানসূচি। আজ রাত 8টায় শ্যামাসঙ্গীত শুনবেন মনিকা চক্রবর্তীর কণ্ঠে। হিন্দি ছবির গান রাত 8টা 20 মিনিটে। লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি শুনবেন উস্তাদ রশিদ খানের কণ্ঠে রাত 8টা 30 মিনিটে। দিল্লি কেন্দ্রে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9টা 15 মিনিটে। রাত 9টা 30 মিনিটে লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। রাত 10টায় সমবেত সঙ্গীত শিক্ষার আসর এবং এর অব্যবহিত পরেই শুনবেন দেশাত্মবোধক সঙ্গীতানুষ্ঠান। শুনলেন আজকের দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠানের সময়সূচি। এখন শুনবেন আগামীকালের অনুষ্ঠানসূচি। আগামীকাল অর্থাৎ রবিবার সকাল 6টা 5 মিনিটে অমৃতবাণী, বন্দনা সকাল 6টা 10 মিনিটে, খেতে খামারে সকাল 6টা 30 মিনিটে, তন্দ্রা রায়ের পরিবেশনায় লোকগীতি শুনবেন সকাল 6টা 35 মিনিটে, সুপ্রভাত সকাল 7টা 5 মিনিটে, দেশ বন্দনা সকাল 7টা 20 মিনিটে, সুবিনয় রায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন সকাল 7টা 40 মিনিট ও দুপুর 1টায়, সকাল 8টা 40 মিনিটে শুনবেন নজরুলগীতি শিল্পী সঙ্গীতা ভট্টাচার্য, বাংলা ছবির গান সকাল 8টা 50 মিনিট ও দুপুর 12টা 30 মিনিটে, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন শ্রুতি সাদলিকারের কণ্ঠে সকাল 9টায়, পিনাক ভট্টাচার্যের সন্তুর বাদন শুনবেন সকাল 9টা 30 মিনিটে। বেলা 10টায় প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন, এতে শুনবেন ধ্বনি ও আলোকশিল্পী প্রয়াত রন্টু বাগচির সঙ্গে পূর্বগৃহীত সাক্ষাৎকার। হিন্দি ছবির গান বেলা 10টা 30 মিনিট ও রাত 7টা 15 মিনিটে। বেলা 11টায় অনুষ্ঠান মন কি বাত প্রচারিত হবে দিল্লি কেন্দ্র থেকে। বেলা 11টা 30 মিনিট ও রাত 8টায় শুনবেন এই অনুষ্ঠানের বাংলা অনুবাদ। বেলা 12টায় শুনবেন অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলবেন রাখি বর্মন, এর অব্যবহিত পরেই শুনবেন হিন্দি ছবির গান। দুপুর 1টা 15 মিনিটে শুনবেন আধুনিক গান শিল্পী মিতালী মুখোপাধ্যায়। দুপুর 1টা 40 মিনিটে নাটক চাইছি তোমার বন্ধুতা। লঘুযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সুকৃতি রানী নাথের বাঁশিবাদন দুপুর 2টা 45 মিনিটে। মণিপুরী অনুষ্ঠান বিকেল 5টা 5 মিনিটে, বিকেল 5টা 35 মিনিটে ডিমাসা অনুষ্ঠান, সন্ধ্যে 6টা 15 মিনিটে অনুষ্ঠান দুটি পাতা একটি কুড়ি, চাষাবাদের কথা সন্ধ্যে 6টা 45 মিনিটে, এতে তামাক সেবন জনিত ক্যান্সার নিয়ে বলবেন আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের বিশিষ্ট ডাক্তার মনোজিৎ বণিক। রাত 8টা 30 মিনিটে লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি শুনবেন ডালিয়া রাউতের কণ্ঠে। দিল্লি কেন্দ্রে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9টা 15 মিনিটে। রাত 9টা 30 মিনিটে শুনবেন বাংলা ও হিন্দি ছবির গান। এতক্ষণ শুনলেন প্রথমে আজকের দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠানের সময়সূচি এবং পরে আগামীকালের অনুষ্ঠানসূচি। আকাশবাণী শিলচর। এখন শ্যামাসঙ্গীত শুনবেন মনিকা চক্রবর্তীর কণ্ঠে।

এতক্ষণ শ্যামাসঙ্গীত শুনলেন মনিকা চক্রবর্তীর কণ্ঠে। আকাশবাণী শিলচর। এখন শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এতে প্রথম গানটি শুনবেন ক্রিয়েচার ছবি থেকে অরিজিৎ সিংয়ের কণ্ঠে।

0: এবং নীতিমোহনের দ্বৈতকণ্ঠে গানটি শুনলেন জলি এলএলবি টু ছবি থেকে। এই গানটির সঙ্গে শেষ হল হিন্দি ছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী শিলচর।
1: কিরে সমীর, আজকাল তোকে এত চিন্তিত দেখায় কেন? শরীর গতি ঠিক আছে তো?
2: আর বলিস না বিকাশ, বয়স তো বাড়ছে, রোজই কোনো না কোনো নতুন সমস্যা দেখা দেয়। এদিকে ইন্টারনেটে যা সব উল্টোপাল্টা টোটকা দেখি ভয় লাগে, বুঝতেই পারি না সঠিক পরামর্শ কার কাছে পাবো।
1: আরে, এর জন্যই তো তোকে বলি সব সময় নির্ভরযোগ্য জায়গায় ভরসা রাখতে। তুই কি আজকাল আকাশবাণী শিলচরের নতুন অনুষ্ঠানটির ব্যাপারে অবগত নস?
2: হঠাৎ এই কথা কেন বলছিস?
1: ওখানে একটা দারুণ নতুন অনুষ্ঠান শুরু হতে চলেছে, নাম ডাক্তারের দরবারে।
2: তাই নাকি? কি হবে সেখানে?
1: এখানে অভিজ্ঞ সব ডাক্তার বাবুরা আসবেন, শরীর সুস্থ রাখার নানা উপায় এবং রোগ ব্যাধি নিয়ে সরাসরি কথা বলবেন, একদম খাঁটি ডাক্তারি পরামর্শ।
2: বাহ, এ তো দারুণ খবর দিলি, আমার মতো লোকেদের জন্য তো এটা খুব দরকারি। এখন থেকে তবে নিয়মিত কান পাততে হবে।
3: সমীর বাবুর মতো আপনারাও কি নিজের এবং পরিবারের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকেন? তাহলে সঠিক ও নির্ভরযোগ্য উপায় জানতে আজই টিউন করুন আকাশবাণী শিলচর। সুস্থ থাকার সব প্রশ্নের উত্তর নিয়ে আকাশবাণীর শ্রোতাদের জন্য হাজির থাকছে একটি বিশেষ অনুষ্ঠান, ডাক্তারের দরবারে।

আকাশবাণী শিলচর, এখন শুনবেন লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এতে রাগপাহাড়িতে ঠুমরি শুনবেন উস্তাদ রশিদ খানের কণ্ঠে।

এতক্ষণ লঘুশাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে রাগপাহাড়িতে ঠুমরে শুনলেন উস্তাদ রশিদ খানের কণ্ঠে। আকাশবাণী শিলচর।

আকাশবাণী শিলচর। একটি ঘোষণা, স্বাস্থ্য সচেতনতার নতুন উদ্যোগ নিয়ে আকাশবাণী শিলচরে শুরু হতে চলেছে একটি ফোন ইন অনুষ্ঠান ডাক্তারের দরবারে। এতে থাকবেন বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তাররা। আগামী 6 জুন শনিবার বেলা 10টা থেকে বেলা 11টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর কান্তি নাথ। উচ্চ রক্তচাপ সম্বন্ধীয় যে কোনো প্রশ্নের সরাসরি উত্তর পেতে ফোন করুন 2627 এই নম্বরে। ঘোষণাটি শুনলেন। আকাশবাণী শিলচর। এখন লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথমে শুনবেন শাশ্বতী ভট্টাচার্য ও সহশিল্পীদের কণ্ঠে।

স্বরূপকান্তি রায়ের কণ্ঠে শুনলেন এই গানটি। লোকগীতির অনুষ্ঠান শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এবারের গানটি শুনবেন জরিতা দাস এবং সহশিল্পীদের কণ্ঠে।

গানটি শুনলেন শুভাশিস চক্রবর্তীর কণ্ঠে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতির অনুষ্ঠানে শেষ গানটি শুনবেন মঙ্গলানাথের কণ্ঠে।

এতক্ষণ লোকগীতির অনুষ্ঠান শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী শিলচর, এখন শুনবেন সমবেত সঙ্গীত শিক্ষার আসর।

0: बच्चों, आज आपको एक असमिया भाषा के एक गीत सिखाने जा रहे हैं। इस गीत के रचनाकार हैं असम के जाने माने साहित्यकार श्री केशव महंत। सुर दिया है श्री रमन बुरुआ ने। तो बच्चों, पहले गीत के शब्दों को अच्छी तरह लिख लीजिए, कागज पेंसिल निकाल लीजिए। ये गीत आपको श्री रमन बुरुआ सिखाएंगे।
1: बच्चों, आप लोग तैयार है ना? तो लिखिए, ये गाना का मुखड़ा अस्थाई लिखिए। आजी मन रंगा होल पन रंगा, आजी मन रंगा होल पन रंगा, পাঁচোখন মহাদেশ, পাঁচোখন মহাদেশ রঙে রঙা, রঙে রঙা, মেলা মেলা হাত, মেলা মেলা হাত, মিলাই দিয়া, মিলাই দিয়া, জগত খনি, জগত খনি, হোক হাঁহি রঙা। ঠিকছে, একবার, আজি মন রঙা হল পন রঙা, মহাদেশ রঙে রঙা, লিখা হে, মেলা মেলা হাত মিলাই দিয়া, জগত খনেই হোক হাঁহি রঙা, লিখা হে, লিখা, পড়িয়ে তো,
2: মেলা মেলা হাত মিলাই দিয়া, জগত খনেই হোক হাঁহি রঙা।
1: বহুত আচ্ছা, অবন্তরা শুরু কিজে, ব্রহ্মপুত্রত মারিলু বুর, ব্রহ্মপুত্রত মারিলু বুর, কিয়া লিখা, ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্রত মারিলু বুর, মিসিসিপি কিমাননো দূর, মিসিসিপি কিমাননো দূর, গঙ্গা ভলগা কি হোয়াং হো, বলে গঙ্গা ভলগা কি হোয়াং হো, ভাঙা ভাঙা, ভাঙা ভাঙা, ভেটা ভাঙা, ভাঙা ভাঙা, ভেটা ভাঙা, ব্রহ্মপুত্রত মারিলু বুর, মিসিসিপি কিয়া লিখা হয়, কিমান দূর,
2: গঙ্গা ভলগা কি হোয়াং
1: হো, ভাঙা
2: ভাঙা,
1: ভেটা ভাঙা, বহুত আচ্ছা। উসকে বাদ লিখিয়ে সংসারী, কোলা বগা, কোলা বগা, কোলা বগা হালধিয়া, সেয়া গার হে বরণ, উপরুয়া, কোলা বগা হালধিয়া, কোলা বগা হালধিয়া, সেয়া গার হে বরণ, উপরুয়া, তেজর রঙে, তেজর রঙে, কোত দেখিসা, কোত দেখিসা,

এতক্ষণ শুনলেন সমবেত সঙ্গীত শিক্ষার আসর, এখন শুনবেন দেশাত্মবোধক সঙ্গীত। প্রথম গানটি শুনবেন অনুপ ঘোষালের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন দেশাত্মবোধক সঙ্গীতানুষ্ঠান আকাশবাণী শিলচর। আমাদের দ্বিতীয় অধিবেশনের আজ এখানেই সমাপ্তি। আগামীকাল